আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্টজে। সেই সঙ্গে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে। আজ বৃহস্পতিবার 19শে ভাদ্র 1948 শকাব্দ, 23শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 10ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 55 সেকেন্ড।

0: Mr. Vaishnav informed that the government has decided to four-lining or quadrupling of all the 7 high-density railway corridors. These routes are Delhi to Howrah, Mumbai to Howrah, Delhi to Mumbai, Delhi to Guwahati, Delhi to Chennai, Howrah to Chennai and Mumbai to Chennai route. These routes cover 11,000 kilometers railway networks and four-lining of 2,000 kilometers has been completed. These approved projects for four-lining are related to the high-density railway networks. Prime Minister Narendra Modi has said that the cabinet decision will ensure faster passenger movement, stronger connectivity and additional freight capacity. In a social media post, Mr. Modi highlighted that the 5 railway projects worth over 10,000 crore rupees will foster better rail connectivity in South India and also benefit lakhs of people. The Prime Minister also said that the cabinet decision pertaining to 3 multi-tracking projects worth over 10,500 crore will add additional railway network and improve connectivity across Chhattisgarh, Jharkhand, Madhya Pradesh, Odisha and West Bengal. He added that it will also encourage tourism, especially heritage and wildlife related tourism, and lower logistic costs. Union Minister of Commerce and Industry Piyush Goyal has called on BRICS countries to work together to expand opportunities for women entrepreneurs and women-led enterprises in international trade. The minister also stressed the need for easier access to credit markets and predictable rules of business to leverage growth and opportunities for women-led enterprises. He was addressing the BRICS WBA Women-led Development Conference in New Delhi. Mr. Goyal said, India has focused on empowering women financially, socially and through education skills and an improved quality of life with the objective of making women drivers of the country's growth. International Atomic Energy Agency, IAEA, has referred Iran to UN Security Council for the first time in 20 years, citing Tehran's failure to cooperate with a long-running probe into uranium traces found at undeclared sites. The IAEA's 35-member board approved the resolution by 23 votes to 5 with 8 abstentions. In the U.S. Open, Americans Ben Shelton and 11th seed Francis Tiafoe have set up an All-American men's single semifinal. In the women's single semifinals on Friday, defending champion Aryna Sabalenka will face 3rd seed Jessica Pegula, while 4th seed Coco Gauff will play Alina Rybakina of Kazakhstan. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ।
2: সমস্ত সত্য কেবল সত্য ভাব নয়, সততাপূর্ণ সুখ, অবিকৃত চিত্র বা গান, এ সমস্তই অতি সুন্দর। সাধারণত লোকেরা সত্যের মধ্যে সুন্দর খুঁজে পায় না। সাধারণ লোক এ থেকে পালিয়ে যায় আর সুন্দর তার চোখে পড়ে না। যখনই লোকেরা সত্যের মধ্যে সুন্দরের সন্ধান পাবে, তখনই সত্যিকারের শিল্পী জন্মগ্রহণ করবে। সত্যিকারের সুন্দর সৃষ্টি তখনই হতে পারে যখন সত্যিকারের অনুভূতি কাজ করে। এরকম মুহূর্ত জীবনে কম আসে বলেই শিল্পেও এর দেখা কদাচিৎ মেলে। আমি সত্য কথাকে ঠিক জায়গায় পৌঁছে দিই, তাই মস্তিষ্ক থেকে তার হৃদয়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ে। যতক্ষণ পর্যন্ত এটা কেবলমাত্র মস্তিষ্কে থাকে, এটা মস্তিষ্কের উপর অকারণ বোঝা হিসেবে চেপে থাকে। যে কোনো সত্য মস্তিষ্কে ঢুকলে সেটাকে তৎক্ষণাৎ হৃদয়ে চালান করে দিতে হবে। যখন তা করা হয় না, তখন সেটা অঙ্কুরে বিনষ্ট হয় আর সেটা মস্তিষ্কে বিষের মতো থেকে যায়। যা মস্তিষ্ককে বিষাক্ত করে, তা সমস্ত শরীরকেও করে। তাই মস্তিষ্ককে ঠিকমতো ব্যবহার করতে হবে, যেন এটা একটা খবর পৌঁছে দেবার দপ্তর। এখানে যা খবর আসবে তা হয় হৃদয়ে পৌঁছে দিতে হবে তাড়াতাড়ি, সেই অনুযায়ী কাজ করবার জন্যে, নয়তো সেখানেই সেটা পাঠানোর অনুপযুক্ত বলে বাতিল করতে হবে। রক্তমাংসের শরীরের যা ব্যর্থতা, তার অধিকাংশেরই মূলে হলো

0: ঠিকমতো মস্তিষ্কের কাজ না করা এবং মানসিক অবসাদেরও ওই একই কারণ। আমাদের মধ্যে অনেকেই একটা বিশেষ শ্রেণীতে অবস্থান করে থাকেন। এরা কেবলই পড়েন, পড়েন আর পড়েন, পড়তে পড়তে তাঁরা চিন্তার করার শক্তি হারিয়ে ফেলেন। এরকম লোকদের আমি বলি যে তারা পড়া বন্ধ করে দিয়ে আগে যা পড়েছেন তা নিয়ে চিন্তা করুন। নারী বা পুরুষের জীবনের সবচেয়ে বড় প্রচেষ্টা হল লোভকে জয় করা। লোভকে জয় করতে না পারলে মানুষ নিজেকে শাসন করতে পারে না, আর নিজেকে শাসন করতে না পারলে স্বরাজ বা রামরাজ এর কোনোটাই সম্ভব নয়। একটা রং করা খেলনা আম বাইরে থেকে দেখতে বড় সুন্দর, কিন্তু ভেতরে ফাঁপা এবং বস্তুশূন্য। নিজেকে শাসন না করে অন্যদের শাসন করাটা ঠিক ওই আমেরই মতো প্রতারণা এবং হতাশাপূর্ণ। কোনো কর্মী লোভ ত্যাগ করতে না পারলে কিছুতেই আশা করতে পারেন না যে তিনি হরিজনদের, সাম্প্রদায়িক ঐক্যের, খাদির, গোরক্ষার বা গ্রাম পুনর্নির্মাণের জন্যে খাঁটিভাবে কাজ করতে পারবেন। এরকম বড় বড় কাজ কেবলমাত্র বুদ্ধি দিয়ে করা সম্ভব নয়, এর জন্যে প্রয়োজন আধ্যাত্মিক চেষ্টা বা আত্মশক্তি। কেবলমাত্র ভগবানের কৃপাতেই আত্মশক্তি আসে, আর যিনি লোভের কৃতদাস ভগবানের কৃপা তাঁর কাছে কখনোই আসে না।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা।

0: ফুংকাহাম
1: ফুংকাহাম
0: আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো চিনি তিনি ফুংনি ককবরক আবাই পান্ডা হায়ুনি খরাং তিনি সাংগ্রং শাল তালবাং তালনি শাল চিচুকু চিবরিরা থামচি বাতিপ্রা বিশি সেপ্টেম্বর তালনি শালচি নৈশাই নৈচিদক ইংরেজি বিশি অপান্দা আওয়াই খ্লাইজাগি দ মিটার নীরা থামচি দক ফুটাব্রী এবার সা সাই নীরা দক চিচুকু গিলোহার্য শালব্রমিহাই তিনি বহাই নহাই কক কাহামনি বিশিংতিনো চিনি অপান্দানো চেঙ্গানো

0: তুমুং দফাও খরক কুচুখে থাংনামু চুমকা হানকে যতনি সুকাং সাক সাকনি মানথাইন সিনানি নাংথাই মৈতু নারকদি রং অংখা মুসাবুমানী দুধাই যে আবন নাই বন খরং তিসাই মাননাই আবাগৈন রং গরং অংদি চাপ জাক অংদি তৈ জবাকলাইদি ইয়ক জাক বাকসা তৈ কথালাইমুংনি বিশিং তৈন কাইসা সৈ সৈ দফা রাকসাই বাজাও কোনো দফানি আগকমুং সুনানি সৈলাম অংখা আ দফানি বুড়ি রক বুসুক জরাতেই সুকাঙ্গে থাঙ্কা আবো নাইনানি শাক শাক পুইতু চাদি তাই বুইবাই কুসুপ জাকমানি এবা কুসুপ জাকমানো সই তানাহারদি তুমুং নং শাতক জাকনাই রকন বরকনি শাতক জাকমানো তৈয়ী সিসারেই মানখা হানকে বরক শাক বাইথাংন আ খাজাক শিকলন শাসনা বাকেই চবাকলাইনাই লাংমা কলক অংমানী সাইফান কাহাম অংনানি বেলাই নাঙ্গুগু থংরং ফান মানমানী সাইফান কতরংখা দফানি ইয়কমুং তামনি হিনবা দফাতুমুং নন ইয়কজাক খলায়া হেনকে কেরং ইয়কমুং নিনি সামুঙ্গ নাংলাক আবুনি বাগিন চায়াতেই শাক নাঙ্গিয়া খ্লাইজাকমানিন কাসুদিতেই শাক বাইথাংনি সীমারিতেই তমুং কাহামবাই দফানি চাতি হাইকে লামা ফুনুকদি অক কাহামরক জংতিনি খানা লাইখা ডক্টর বি আর আম্বেদকর সালাংমানিন কক বরক বাই
1: খনাই তনাই রাংসাকনি তাকু বুখু তিনি ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে অব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাই নেশাই থাম ইংরেজি বিশিনি সিবিন লুকুরকনি থানি হজাক তংনানি পাকেই তেই অবন কাসোনানি পাকেই তিনি নিশালন জুদাখলাই পালাই যাক আপন কারিব তিনি নিশাল ন জুদাখলাই পালাই যাকমানি তৈব তঙ্গ আবংখা স্মেলস লাইক টিন স্পিরিট অব চিচুকুরা চুকু চিসা খ্রিস্ট বিশিনি সিমি অব পালাই যাক আপন কারিব তিনি নি অসালো আচাই কথার আচাইনাই রক তঙ্গ আর নি বিশিং তঙ্গ বুমং গনাং রকনি বিশিঙ্গ মার্ট মার্কন বো চিচুকুরা স্নিচি ডক খ্রিস্ট বিশু ও আচাইমানি তিনিতেই সালন আপন কারিব কলিন ফার্ট বো চিচুকুরা দকচি খ্রিস্ট বিশু ও আপন কারিব তঙ্গ তিনিতেই সালো আচাই কথার আচাইনাই রকনি বিশিঙ্গ চার্লস সেন্ডার পেইডি বো টিচাররা থামচিচুকু খ্রিস্ট বিশু তিনিতেই সালচি সেপ্টেম্বর ন আচাইমানি সাল থৈনাই বুমুং গনাং রকনি বিশিঙ্গ তঙ্গ জ্যাক স্টেইন টিচুকুরা চার্চি বা খ্রিস্ট বিশু তিনিতেই সালন থৈজামানি সাল আপন কারিব হে লং ব তিনিতেই সালন থৈমানি চিচুকুরা থামচি বা খ্রিস্ট বিশু
0: পান্ডব তাবো খালায়ন তাং বিদি ক্যাপসিকাম বিশিথগৈ খলাই মাননাই মৈকেথং মশনি জাতি অ মৈকেথং হাতি ও বেলাই মরকুক বেলাই নাংকুকনাই অ মৈকেথং হাতি ও বিশিথগৈন মানথগু অবন কায়ী হাতির গফালেজন রং পুসারক আজিনানি সেব্রক খাইমানো তাবুকনি চড়াও বিশিথগৈন অবন কাইমানো ফিয়াবা গবাংখে বুথাইরক মান্না বাকি তালু আংতে তালহিঙ্গ বুচলৈ সারৈ অবনি বুসা খাইগাকে বেলাইন চাও বুজলিনি বুসানো কাইমেমানি আগুলো আর তালসানি উল বুসা ফুইসাওই কিসা হাকসাল হাকসাল খাই কাইনা নাংনাই অবনি এবার ক্যাপসিকাম দাল বিদাল জাতনি ন দঙ্গ ফিয়াবা গবাং বথাই মান্না বাকি হাইব্রিড জাতনি কাইখেন

0: বেলাই চাকুর গ বসা কাইমানি তাল নইনি উনি সিমি ন তাল সানি সিমি তাল খাকসা জড়াতেই ন গবাংখে বথাই থাইকু গো বসা কাইমানি আগুলো বলাই তলাও সমলুলুক অঙ্গই কিটিং কিটিং দাকলাইমারক নুকচাকো আবনো কারিব বলাই খন্দ্র ওই হৈসাই থাংমা হাইরক অবহাই বেমার রকব নুকচাকো আবহাই ইংখা হংকে বসা তাই তরিয়া তাই বুবারক অংখরিয়া অঙ্গো আবনো কারিব বথাই তাই বকঙ্গ বলাম ফুকনাই ইয়ং কলাইমানি রক নুকচাকো অবহাইংখে বথাই সগ তাই বকং হয়ই থইপেরাই থাঙ্গো অবহাই নুখা হংকে এবার ইয়ং কলাইজাক টংখা হংকে বথাইতে বকং সাইয়ই খিবিউই মারনাই আরও ইংনি থক এবা নিম অয়েল স্প্রে খেলাই রেখে বেলাইন জানাই ক্যাপসিকাম চিনি শাক কাহাম এবার শাকমাংনি বাকে বেলাই কাহাম কচাক কখরাংতে কর্ম অবহাই ডাল বিদাল জাতনি ন শাকহামনি বাকে হামকু গো অরও ভিটামিন সি ভিটামিন এ তে বিটা ক্যারোটিন রক মানথকু অবন যেন বাড়ির গবাং খেকায়ী আসুদাকে নগ্ন খুঙ্গ চামা কারি বহাতির গ ফালি রং পয়সা আজিউই মানু আসুক জরা যেন তাং বিতীয় তিনি ক্যাপসিকাম কাইনানো রুগী সাইমান লেখা
1: তাবুক সাকামক্রানি কক শিকলা রোগনি বিশৃঙ্গ হার্ট এটাক মানে আপন কাসুনানি তাই আবু তামনি বাকি আপন রুগী কক থাইসা থাইনি হার্ট এটাক তাবুক বেলাইন নুকজাকো তাই আবু আগিনি জরার গহকে কিসা চাকরা ইংয়া খেবা উমর বা খিলাই যাক আমদেহাই বড় রোগনি বিশৃঙ্গ সে নুকজাকো গো ফিয়াবা তাবুকটি অমলও হার্ট এটাক গবাংকো খাইয়ে শিকলা রোগনি বিশৃঙ্গ নুকজাকি টংখা হার্ট এটাক আবো চিনি বখাও থই থাংলাই সুখলাইমানি থাইও এবার জাগাও তুমুং কেবেং মুং নুকজাকা হনকে ইংয়া খেবা আ জাগাও গবাংমা বুফাম ইংয়া খেবা গবাংমা মানই আবো কাসু জাকতে ইংগি টংখা হংকে থই কাহামকে বখাও থাংলাই সুখলাই মানিয়া ইংখা হনকে আরও অক্সিজেন মানিয়া ইংগি আরও ওয়ানামা সিংসাকলাই হার্ট এটাক নোকজাকো শিকলা রকনি বিশৃঙ্গ হার্ট এটাক নোকজাকমানি যত্নিসলাই গবাংকু আবংখা বরকনি চামুং নুমুংনি বাকৈ তাবুকনি শিকলা রক বরক গবাংকু খ্লাই ফাস্ট ফুড তাই গবাং বুফাম গনাং মানে প্রসেসড তাই আপনো কারিবো বরক ট্রান্স ফ্যাট সোডিয়াম চিনি আমতি হাই বাই সিনামচাক মানে গবাংকু চাকুক মানে আপনো কারিবো বরক নাংকুক মানে সুখ ব্যায়াম রক খ্লাইয়া হিমিয়া থাংয়া তাই কাহামকু খ্লাইয়ী বরকনি বসাকনি কলম তুই রহরিয়াউই জেপ্রুফ্রুবো থুই তংনাই ইয়া খেবা বেলাই আরাম খ্লাই তংনাই বড় রকনি বিশৃঙ্গ আবো নুকজাকো আপনো কারিবো তাংনগো ইয়া খেবা জেসা সামু তাংমানি থাইও মোবাইল কম্পিউটার তৈ আমতি হাই বাই গরুংজাক মানই বেলাই নাইখে এবা আবো বাই সামু তাংখা হনকেবো হার্ট এটাক নুকজাকো আপনো কারিবো বখানি ওয়ানসুক মঙ্গো রমদি আবেচেবো খবুই গবাংকু সামুংনি বেলাই বারজা গবাং উংমানি তৈ রং পুসানি গবাংমা কেসে কেরেং উংমানি বিনি বাইথংনি লংমাও গবাংমা ওয়ানামা সিংসা পাতিমুং তৈ আপনো কারিবো বিনি বখা সালব্রুমব্রুমন স্ট্রেস ডিপ্রেশন আমতি হাই তুমুং ইংফ্লাই টংখা হংকে কর্টিসল এড্রিনালিন হরমোন আবো বাঙ্গি থাঙ্গো আবো বাই চিনি বখা এবা দমনি বেলেখেনো থুই নিলাম চিকনই থাঙ্গো আপনো কারিবো তাবুকনি শিকলা রোগনি বিশৃঙ্গ নুকজাগো গবাংমা দুমা বিড়ি সিগারেট অ্যালকোহল ইংয়া খেবা ড্রাগস আমতেহাই মানই তুমুং ন চা খা হানকে ইংয়া খেবা চোয়াক তুমুং কুবুং কুবুং খ্লাই নংখা হানকে এবার উরাম উরাম বেলাইন নংখা হানকে আফ্রুবো চিনি বখাও অক্সিজেন মানিয়া অঙ্গি হার্ট এটাক নোকজাকি মানো আপনো কারিবো ডায়াবেটিস ব্লাড প্রেসার আমতে হাই গবাংমা দাদাক সিদাক বখানি বেমার বাই গরংজাক বেমার তুমুং টংখা হানকেবো হার্ট এটাক নোকজাকো তাবুকনি শিকলা রক বরকনি উমর বাই গদালি তমুং চামুং তৈ ওয়ানসুকমুংনি স্লাইবো ফাদারো তুমুং টংখা হানকে আমতে হাই হার্ট এটাক নোকজাকো पुलाओ बखा सामानी नुक

0: পোশাক নাই, বেলাইখেনো লেং নাই, আচম আচম বেলাইখেনো কলম নাই, তেই হামা রহরথানি কেবেংমুং নুকজাক নাই, ফিকুং বখা তৈ ফিকুংনি গানাগিনি তৈ বাংরারক বেলেখেনো সানাই, চামানি কাহামকে গেলেয়া উরাম উরাম কবানানি মুচুকনাই, আমতি হাইরক তুমুংনো নুকজাক কাহানকে হার্ট এটাক নুকজাকি মানো হনই দাদাক সিদাক সাক নাইনে রকপাই নাইজাকনানি নাংনাই, নাংকুকমানি সুখ চামুং নুমুং তৈ কবাংকু খ্লাই বথাই বপরব উংয়াখেবা দালো সামপ্রা চানানি নাংনাই, আবনো কারিব কবাংকু ফাস্ট ফুড তৈ কবাং সম বাই সামজাক মানই উংয়াখেবা বুফাম বাই সামজাক মানইনো চায়াউই দৌনানি নাংনাই, সালো সালব্রুম ব্রুমনো সতি থামসিনি সিমি সতি ব্রিজিবা মিনিট জরা জেসকে ফানো হিমনানি নাংনাই, উংয়াখেবা ব্যায়াম রক ফানো খ্লাইনানি নাংনাই, স্ট্রেস তৈ আমতিহাই ওয়ানামা সিংসা তমুং চামুং হামিয়া চামুং দুমা বিড়ি সিগারেট চুয়াক তৈ ড্রাগস আমতিহাই চামানি মানি রকনো ইয়াকারনানি নাংনাই, সালব্রুম ব্রুমনো নং নিনি চামুঙ্গ কলেস্টরল গ্রী তৈ ব্লাড প্রেসার বাড়িয়া জাত উংয়াখেবা সুগার বাড়িয়া জাত আমতিহাই মানি চানানি নাংনাই, আসুক জরা যিনি হায়ুংনি খরাংনি সাকামগ্রাইনি কগ শিক্লারকনি বিশিং তামনি বাকি হার্ট এটাক অং তৈ আবনো কাসুনানি বাকি ককলাম খনালাইখা
1: পান্ডাও জংতাবু সাইমানলাইয়ানে কক থুমরক ন্যাশনাল ল একাডেমি এবা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা কাইসা আইমুংনি বিশিংতৈ রংবিশি নৈসাই নৈচিদক নৈচিসিনি পিএইচডি প্রোগ্রামও ভর্তিনি বাকি সাকলাইখা আর বেকুলি বুক চা চুকথাই তঙ্গ কায়দক আর ফুল টাইম তঙ্গ কাইনি পার্ট টাইম তঙ্গ কাইব্রী আর নিবিশিং ইউআর তঙ্গ কাইথাম এসসিও কাইসা এসটিও কাইনি কয়লাইরপুর এসটি এসসি রং বাকি রং নি কক সাজাক আর রং খক বারাকে ইফারনা নামাই মুচুনাই ক্যান্ডিডেট রক ইউনিভার্সিটি নি অফিসিয়াল ওয়েবসাইট থাঙ্গি কয়লাই সুপুঙ্গই লগিও সাকলাইজাক রং দিবই ইয়াফারনা নামাই অবনতি নরক বরংনি ওয়েবসাইট নাইমানো আবংখা www.nlutripura.ac.in ও ওয়েবসাইট কইলাই রানানি পাইথাক সালমারি হিনকাই ই সেপ্টেম্বর তালনি সাল নৈচি সা সালমারি অবহেকেন তাইকেসা তঙ্গ হাস্তে হাফাংনি তিপ্রাসা নাইতুক তাই হুকুমু বেদেক হাস্তে চুকজাক তিপ্রাসা লুকুরক লুকুরকন অ্যাওয়ার্ড অব এসটি পার্সনস অব এক্সেলেন্স নৈসাই নৈচিদক নৈচিসিনি সকাত নিবাকি কয়লাই ইয়াচাগি দঙ্গ সাবর কয়লাই রৈমান হনকাই ত্রিপুরাও তংসুকনাই এসটি বসংনি বরগ্রক অংনা নাংনাই কয়লাই রনা নাংনাই পুইলা ডিসেম্বর নৈসাই নৈচিবা নিসিমি থামচি নভেম্বর নৈসাই নৈচিদক নি বিশিঙ্গ হুকুমু থংমুং কক্রবাই তাই গুবুননি হাক্তর এবা খেবা হায়ুং রুগজাক বেরেমো সকাত মানজাক না নাংনাই অব trci.tripura.gov.in অবনি বিশিংতৈ কয়লাই রিমান বাইনাই কয়লাইয়া ফানানি পাইথাক সালমারি হিংকে নভেম্বর তালনি সাল থামচি সালমারি জরা অবাহিকেন তৈ গেসা তঙ্গ হাস্তে হাফাংনি এনিমেল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বাই অফিস এবাখেবা অফলাইনতৈ কাউন্সিলিং নি বাকি সাকলাই জাগৈ তঙ্গ অব কলেজ অব ভেটেরিনারি সাইন্স তৈ এএইচ আর কে নগর ত্রিপুরা নৈসাই নিচিদক নৈচিসিনি রংবিশি বিভিএসসি তৈ এএইচ বিশিকবাণী কোর্স কাউন্সিলিং নি বিশিংতৈ বর্তিনি বাকি বেকুলৈ আচুকথাই তঙ্গ অর কাইচিবা আরুণ বিশঙ্গ ইউ আর তঙ্গ কাইচি এসটি ও তঙ্গ কাইব্রী এসসি নি বাকি তঙ্গ কাইসা তৈ ওবিসি নি বাকি তঙ্গ কাইথাম থাই হিনকে অব ডাইরেক্টরেট অব এনিমেল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট পিএন কমপ্লেক্স

কমপ্লেক্স, গোর্খাবস্তি, আগরতলা, কয়লাই কাউন্সিলিং নি শালমারি নি শালমারি সাজা কর শালচি এবা তিনি সাংরং শাল ফুং দামচি সাও অর নাংকুকমানী ডকুমেন্টস রকব লগি নাংনাই হিনি সাজাকা অর হুঙ্কে মাধ্যমিক নি এডমিট কার্ড এবা খেবা বার্থ সার্টিফিকেট, টি জে ই ই নৈসাই নৈচিদক নি এডমিট কার্ড, তেই মেরিট পজিশন এবা খেবা কচুক বেরেমনি মার্কশিট, তেই লগিও পিআরটিসি বি তংনা নাংনাই হিনি সাজাকা, লগি তংনা নাংনাই এস টি এবা খেবা এস সি সার্টিফিকেট, তাই মাংবিলি পাসপোর্ট সাইজ নি কাইনি রানা নাংনাই রংমারি কক সাজাক আর কুচুক মাধ্যমিক পাস ইংলিশ তাই সাইন্স অংনা নাংনাইহিনি সাকা তাই ল আর নাম্বার নি কক সাজাকা 40% এস টি এস সি রক মানজাক হিনকেন আর কাউন্সিলিং থাকমানিহিনি সাজাকা হাস্তে হাফাংনি ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কাইসা অমুংনি বিশিংতৈ সাকলাইখা এম ডি এস এবার খেবা মাস্টার অফ ডেন্টাল সার্জারি কোর্স রিমস ইম্ফল ভর্তি নিবাগৈ আবনি বাকি ত্রিপুরানী নিট এম ডি এস নৈসাই নিচি ডক আমজুক মুঙ্গ পাস্তে সেবুখলাইজাক রক ডেন্টাল সার্জন রক কয়লাইয়া ফারমান বাইনাই কয়লাইয়া ফারানি পাইথক সালমারি সাজাকা ই সেপ্টেম্বর তালনি সাল জিব্রৈ সালমারি নি শারিক দামব্রৈ জরা নিকুমা নিকক সাজাকার নাংকুকমানি কাগজ রকনি লগি কয়লাই ডিএন একাডেমিক্স রিমস নি আর কম্পিটেন্ট অথরিটি নি বিশিংতৈ ফরওয়ার্ড খাই রহনা নাংনাইহিনি সাজাকা লুকুরকন কাইসা আইমুংনি বিশিংতৈ সাকলাইজাকৈ দঙ আম্বাসা আই সি ডি এস প্রজেক্ট আম্বাসা পৌর পরিষদনি অঙ্গনবাড়ি সামুংখ্লাইনানি বুক চাচুকথাই সুবুংনা বাকি ওয়ার্ক ইন্টারভিউনি বিশিংতৈ বুক চাচুকথাই সুবুং জাগানে মুচুংনাই সামুংনাইনাই রক কয়লাই আফানা বাকি বরগ্ন কাইসা আইমুং জিসিংতৈ কবক জাক্কা কয়লাই আফানানি পাইথাক সালমারি হিনকাঙ্কে সেপ্টেম্বর তালনি সাল চিব্রৈ সালমারিনি শারিক দাম্বা জরা অবাহিকেন তৈকেশিয়া ককথুম তঙ্গ ত্রিপুরা ও তংসুকনাই দীপ্রাসা হামক্রাই বেদেক হাস্তে হাফাং কাইসা আইমুংনি বিশিংতৈ রংরেম চুকুনি সিমি রংন কদর দীপ্রাসা রংসরংনাই রগ্ন মাগনাং বিজাব রিয়াওই রাংরেনানি বাকি সাকলাইখা আবংনাই বিএমএস পোর্টাল ডট ত্রিপুরা ডট জিউবি ডট ইনি বিশিংতৈ আবনি বাকি কাগজ রগ্নি কক সাজাখা পাসপোর্ট সাইজনি মাগবিলি কাইসা এসটি সার্টিফিকেট সুকাং রেবনি মার্কশিট রেশন কার্ড আর রং সরংনাই মূকা সাজাকা নাংনাই তাই লগিও ব্যাংক একাউন্টনি কাগজ রা নাংনাই কয়লাই রানী পাইথাক সামারি তিনি জরা আশুক জরা চিং তিনি খানালাইখা কক থুম রক তাবু খানালাইন সে বুগ বরগলামনি কক

তাবু সেবগো বরক লংমণি ক টেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড টু অব কন্ট্রাক্ট বেসিস ক্লাং জাকাই অব ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নি বেচব অবনি বাকি ডিটেলস রকংখা এবা বিনি অপুষ্ট জমারনা নিপাকি এবা কইলাই রুনা নিপাকি আবো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড টু অব কন্ট্রাক্ট বেসিস ভ্যাকেন্সি

আশুক জরা পান্ডা ও শচীন্দ্র দেব বর্মানী খরাং বাই রেচাপ মুখনা বাইখ্যা ও মাসিং সাসলাং শেখলাইমা মল যতনো শাক মাংন নাইকলে যাই যাইখে তংদি তাই কাহামচা মুংচা দি মৈখেতং চা দি ফল ফকলা গবাংখে চাউই চিনি শাক মাংন কাহামকে তনানি যতনো চাইতক দি আশুক অবহাই কক্রক গচারি ন চিনি তিনি ফুংনি ও পান্ডা হায়ুনি খরং চিং তিনি অরমু থাকসিনে তিনি পান্ডা কম থিংতানি তঙ্গ আং রুমা আনিলগি তঙ্গ বায়ুসা এঙ্কে চিনি পান্ডা অরণ্য পাইকে আকাশবাণী আগরতলা যতন খুলুমকা

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে বাংলায় স্থানীয় সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,700 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেলের নতুন প্রকল্পগুলি যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাজস্ব গোয়েন্দা দপ্তর দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া, 180টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, প্রায় 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগের তদন্তে ইরান সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে রাষ্ট্রসংঘের নজরদারি সংস্থা। চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলির আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,800 কোটি টাকা। গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। পরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17টি জেলাকে যুক্ত করে প্রথম 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রায় 540 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের খরচ হবে আনুমানিক 10,021 কোটি টাকা। পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্র। 10,783 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 656 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। 2029-30 অর্থবর্ষের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। শ্রী বৈষ্ণব আরও জানান, দেশের সমস্ত 7টি ব্যস্ততম রেল করিডোরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে দিল্লি হাওড়া, মুম্বাই হাওড়া, দিল্লি মুম্বাই, দিল্লি গুয়াহাটি, দিল্লি চেন্নাই, হাওড়া চেন্নাই ও মুম্বাই চেন্নাই করিডোর। 11,000 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের 2,000 কিলোমিটারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হতে চলেছে। এই করিডোরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং প্রাথমিক পর্যায়ে গুজরাটের সুরাট থেকে ভাপি পর্যন্ত 100 কিলোমিটার দীর্ঘ অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

0: वापी से सूरत का 100 किलोमीटर का सेक्शन पहला सेक्शन ओपन करेंगे 2027 में। कंस्ट्रक्शन करीब करीब दिसंबर तक कंप्लीट हो जाएगा और जो ट्रेन बन रही है वो ट्रेन का काम बहुत तेजी से चल रहा है। जो फर्स्ट कोच टेस्टिंग के लिए बन रहा है वो टेस्टिंग का कोच लास्ट वीक बन के रेडी हुआ है और उसको अब पहला टेस्ट होता है उसका स्क्वीज टेस्ट है। उसके बाद में उसका क्लाइमेट टेस्ट होगा, उसके बाद में फर्निशिंग और नेक्स्ट बाकी के कोच बनेंगे। अगले साल मई जून तक ट्रेन पटरी पे आ जाएगी।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেলওয়ের মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি নিয়ে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে, বাড়বে পণ্য পরিবহন। তিনি বলেন, এই প্রকল্পগুলি দক্ষিণ ভারতে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি রেল নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটাবে এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ জুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করবে। তিনি জানিয়েছেন, এই প্রকল্পগুলি পর্যটনের প্রসারে সহায়তা করবে এবং পণ্য পরিবহন ও ব্যবস্থাপনার খরচ কমাতে সাহায্য করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ব্রিক্স WBA মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন সম্মেলনে ভাষণের সময় তিনি ব্যবসার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। শ্রী গোয়েল দেশের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সমাজের সার্বিক উন্নয়নে মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভারতে প্রায় 30 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের মধ্যে অনেকে নিজস্ব উদ্যোগে কাজ করতে পছন্দ করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, লাখপতি দিদি কর্মসূচির আওতায় প্রায় 10 কোটি গ্রামীণ মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI গত 10 দিনে দেশের বিভিন্ন স্থানে 6টি বড় অভিযান চালিয়ে 2টি চিতাবাঘের চামড়া, 180টি বিরল প্রজাতির কচ্ছপ, প্রায় 24 কিলোগ্রাম প্যাঙ্গোলিনের আঁশ, প্রায় 500 গ্রাম বাঘের হাড় বাজেয়াপ্ত করেছে। এই সমস্ত জিনিসগুলি পাচারের অভিযোগে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্যপ্রাণী ও তাদের দেহাংশ পাচার রুখতেই এই অভিযান বলে জানিয়েছে DRI। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়কের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রীলঙ্কার বিমান বাহিনীর আধুনিকীকরণ সহ একাধিক প্রতিরক্ষা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা বিমান বাহিনীর L-70 বিমান বিধ্বংসী বন্দুকের আধুনিকীকরণ, NCC এবং উভয় দেশের জাতীয় প্রতিরক্ষা কলেজের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। শ্রী সিং এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যৌথভাবে 3টি বেইলি ব্রিজের উদ্বোধন করেছেন। তার দেশের মাটি কখনো ভারতের নিরাপত্তা বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি গোয়ায় 6 লেনের পোর্টভরিম এলিভেটেড করিডোরের উদ্বোধন করেছেন। তিনি বলেন, উন্নত পরিকাঠামো ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ আসে আর এই বিনিয়োগের মাধ্যমেই কর্মসংস্থান সৃষ্টি হয়। তিনি জানান, গোয়ায় মহাসড়ক, সেতু, উড়ালপুল এবং বন্দর সংযোগ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের কাজ সমাপ্তির পথে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং ফিলিপিন্সের কৃষি সচিব ফ্রান্সিসকো পি টিউ লরেল নতুন দিল্লিতে 9ম ভারত আসিয়ান কৃষি ও বন সংক্রান্ত মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেছেন। এই বৈঠকে প্রতিনিধিরা জলবায়ু সহনশীল কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চাষাবাদ, মাটির স্বাস্থ্য, জলের কার্যকর ব্যবহার, খাদ্য নিরাপত্তা, ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা গঠনের সহযোগিতা জোরদার করার বিষয়ে সম্মত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তার জনসেবামূলক জীবনের 25 বছর পূর্তি উপলক্ষে বিজেপি চলতি মাসের 17 তারিখ থেকে মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করতে যাচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিজেপি সভাপতি নীতিন নবীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর সরকার ভুয়ো বলে জানিয়েছে। ওই প্রকল্পে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে মাসিক 25 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে, এই ভিডিওটি AI নির্মিত। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। গোপনে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের অভিযোগে তদন্তে ইরান সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে রাষ্ট্রসংঘের নজরদারি সংস্থা। 20 বছরের মধ্যেই প্রথম ইরানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে এই অভিযোগ জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। এর ফলে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপতে পারে। সংস্থাটির 35 সদস্যের বোর্ড 23-5 ভোটের ব্যবধানে এই প্রস্তাবটি অনুমোদন করেছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তেহরানের পূর্ব অনুমতি ছাড়া আঞ্চলিক জলসীমায় নতুন নিষিদ্ধ এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে সেগুলিকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া ওই এলাকায় প্রবেশকারী জাহাজগুলিকে পরবর্তীতে হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি নাও দেওয়া হতে পারে এবং জাহাজগুলিকে বন্দর বীমা ও অন্যান্য সেবা প্রদান থেকে বঞ্চিত করা হতে পারে। ইরান পরবর্তীতে ওই সুনির্দিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান ঘোষণা করবে বলেও তিনি জানান। নেপালের ভারতীয় দূতাবাস জানিয়েছে, 35 টন ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর অষ্টম বিমানটি কাঠমান্ডুতে নেমেছে। এ পর্যন্ত 130 টনেরও বেশি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে এবং অনুসন্ধান, উদ্ধার ও ফরেন্সিক কাজে সহায়তার জন্য 54 জন বিশেষজ্ঞ কর্মীকে মোতায়েন করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, অষ্টম বিমানটি পৌঁছানোর পর ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব নেপালের মন্ত্রী মহাবীর পুনের কাছে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। মলদোভা ড্রোন অনুপ্রবেশের ঘটনার জেরে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির উড়ান যাত্রায় বিলম্ব হয়। সরকারি মুখপাত্র দুমিত্রো সিউরিচি জানান, দেশের উপর দিয়ে চলাচলকারী বিমানের সুরক্ষার স্বার্থে আকাশসীমা বন্ধ করা হয়েছিল। এর ফলে ভলোদিমির জেলেনস্কির ফ্লাইট সহ 3টি উড়ানের যাত্রায় দেরি হয়। পরে বিধিনিষেধ তুলে নেওয়া হলে বিমান চলাচল শুরু হয়। চীনের মকপোতে জুনিয়র হকি এশিয়া কাপে ভারতীয় অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল দুর্দান্ত নৈপুণ্যের পরিচয় দিয়ে সেমিফাইনালে উঠেছে। পুলের শেষ ম্যাচে 5 বারের চ্যাম্পিয়ন ভারত 15-0 গোলের বিশাল ব্যবধানে চীনা তাইপেইকে পরাজিত করে পুলের শীর্ষস্থান দখল করেছে। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে মুখোমুখি হবেন দুই আমেরিকান খেলোয়াড় বেন শেল্টন ও ফ্রান্সিস টিয়াফো। অন্যদিকে শুক্রবার মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা লড়বেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলার বিপক্ষে এবং চতুর্থ বাছাই কোকো গফ খেলবেন কাজাকিস্তানের এলেনা রিবাকিনার বিরুদ্ধে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,800 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। নির্বাচন কমিশন রাজ্যের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ গতকাল এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, আগামী 27 অক্টোবর থেকে এই প্রক্রিয়া পুনরায় শুরু হবে। বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন 6 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 12 ডিসেম্বর এবং চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছরের 15 ফেব্রুয়ারি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 9টি রাজ্য জুড়ে 20,800 কোটি টাকারও বেশি ব্যয়ে 8টি রেলওয়ে মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল বৈঠক শেষে নয়াদিল্লিতে জানিয়েছেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার মোট 17টি জেলাকে অন্তর্ভুক্ত করে 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদিত হয়েছে। 2029-30 সালের মধ্যে এগুলি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই 5টি প্রকল্পের মোট আনুমানিক ব্যয় 10,021 কোটি টাকা। তিনি বলেন, লাইনের ক্ষমতা বৃদ্ধি ভারতীয় রেলের গতিশীলতা, পরিচালন দক্ষতা ও পরিষেবা নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প বিষয়ে একটি প্রশ্নের উত্তরে তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, বুলেট ট্রেন পরিষেবা আগামী বছর শুরু হবে। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্র পরীক্ষার কাজ গতকাল শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল 11 সেপ্টেম্বর। আগামী 28 সেপ্টেম্বর ভোটগ্রহণ, ভোটগণনা হবে 5 অক্টোবর। আজ নতুন দিল্লির সংসদ ভবন প্রাঙ্গণে জওহর নবোদয় বিদ্যালয়গুলির 2025-26 শিক্ষাবছরের 27তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। 2025-26 শিক্ষাবছরে যুব সংসদ প্রতিযোগিতার 27তম পর্বে সারা দেশের নবোদয় বিদ্যালয় সমিতির 8টি অঞ্চলের মোট 100টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পীর পৌরোহিত্যে বিলোনিয়া সার্কিট হাউস সীমান্ত শুল্ক ও বাণিজ্যের সরলীকরণ বিষয়ে গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সীমান্ত ব্যবসা বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আগরতলা কাস্টম ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সঞ্জীব চৌধুরী। কর্মশালায় গত 3 অর্থবছরে সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে আমদানি ও রপ্তানি পণ্যের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি আগামী 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে এক

দেশব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করবে। দলের সভাপতি নিতিন নবীন গতকাল জানান, 2001 সালের 7 অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জনসেবার যাত্রা শুরু হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনসেবা থেকে রাষ্ট্রসেবা মন্ত্রে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। 7 অক্টোবর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেবা জ্যোতি কলস যাত্রা আয়োজন করা হবে। বিকশিত ভারতী ইয়ং লিডার্স ডায়ালগ 2027 কর্মসূচির বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রছাত্রী ও তরুণদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। জেলাশাসক অফিসে সাংবাদিক সম্মেলন গতকাল যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা প্রবাল কান্তি দেব জানান, জেলাভিত্তিক যুব সংসদ থেকে নির্বাচিতদের নিয়ে বিধানসভায় অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক যুব সংসদ। সেখান থেকেই বাছাই করা তিনজন আগামী বছর 10-12 জানুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত জাতীয় যুব সংসদে অংশগ্রহণের সুযোগ পাবেন। খেলার খবর, অনূর্ধ্ব 13 বছরের জাতীয় দাবার আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হল রাজ্যের ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা দাস। রাজ্যের তৃতীয় দাবারু হিসেবে ভারত সেরার শিরোপা পেল আরাধ্যা। পুদুচেরিতে 11 রাউন্ডে 9.5 পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের সোনার মেয়ে। গতকাল শেষ রাউন্ডে কেরালার জানকি এসডির বিরুদ্ধে 89 চালে জয় ছিনিয়ে নেয় আরাধ্যা। ফিডে মাস্টার প্রসেনজিৎ দত্ত, ইন্টারন্যাশনাল মাস্টার অর্ষিয়া দাসের পর এবার আরাধ্যা ভারত সেরা হল। ভারত সেরা হওয়ার সুবাদে বিশ্ব এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করল আরাধ্যা। বর্তমান প্যারাঅলিম্পিক চ্যাম্পিয়ন হরবিন্দর সিং ও বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর শীতল দেবীর নেতৃত্বে ভারত শেষ দিনে 2টি স্বর্ণ 4টি ব্রোঞ্জ পদক জিতে আহমেদাবাদে তাদের ওয়ার্ল্ড আর্চারি প্যারাসিরিজ টেস্ট 3 অভিযান শেষ করেছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন শীতল দেবী প্যারা কম্পাউন্ড মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জেতেন। অন্যদিকে দুবারের প্যারাঅলিম্পিক পদকজয়ী হরবিন্দর ভাবনার সাথে জুটি বেঁধে প্যারা রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে স্বর্ণপদক জয় করেন। শীতল দেবী পরবর্তী প্রতিযোগিতায় কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দ্বিতীয় পদক জয় করেন। আজ দুপুর পর্যন্ত রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 4.5 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে 7:55 বাজে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবকরক নরেন্দ্র মোদী নি তৈদুল মুংবাই যুগালী যা কেন্দ্রনি মন্ত্রী সভানি ককলাম সালাইমাব কাইচুকু হাস্তে গনাং গই খক নই চি সাই চার রা রোজা গবাং রাংনি কাইচার রেলওয়ে মাল্টি ট্রেকিং তাং বুতাংনি গোসিমুং রোজাখা কেন্দ্রনি ককথুমতে আওয়াইমুং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মিয়া ককলাম সালাইমা পায়ী সাকা তামিলনাডু অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানানি বাকই বেবাগৈ কাইচিসনি হাংকর নগদালদ্রিবৈ কাইবা মাল্টি ট্রেকিং তাং বুতাংন গোসিমুং রোজাখা নই সাই নই চিচুকু থাম চি বিশিনী বিশিং অ সামুরক পাইরিনানী নাহারমুং নাহার জাখা অ তাং বুতাঙ্গ রাং বাইমানী রমজাখা কহক চি সাই নই চিসানী গবাং রাং। মন্ত্রীবকরক নরেন্দ্র মোদী নি লুকু নাইকল মুং নৈচি বা বিশিপুংমানোর গৈ ভারতীয় জনতা পার্টি অ তালনি চিজনি শালমারি নিসিমি তালসারময়ী সেবা প্রকল্প অভিযান চেঙ্গানো মন্ত্রীবকরক নি আচাইমা সালো অ অভিযান চেঙ্গজাগানো বদলনি কাসকু নীতি নবীন সাকা নৈ সাই সা বিশিনি স্নি অক্টোবর অ শালমারি গুজরাটনি মন্ত্রী অক্রা অঙ্গৈ বার জাইয়াজাকমানী বিশিংতৈন মন্ত্রীবক্রকনি লুকু নাইকলমুং সামুং জেংজাকমানী বসাকা মন্ত্রীবক্রকনি লুকু সেবানী সিমি রাষ্ট্রসেবা আব হাকতন বুসকাঙ্গৈ তলাঙ্গৈ টঙ্গো থৈরিমা শিবিরনি বিশিংতৈ অ অভিযান চেংজাগানো অক্টোবর স্নি শালমারিনি সিমি মন্ত্রীবক্রকন খা কাহামিয়াফারৈ সেবা জ্যোতি কল যাত্রা চেংজাগানো আবনো কারিব সেপ্টেম্বর চিসনি শালমারিনি সিমি চিসনি অক্টোবর শালমারি জরা লুকু মানজাক মুংনি জুদা জুদা সামুং বুতাং যুগালি জাগানো। চংবাড়ি কমিশন হাস্তেনি বুটার মুংরেম আলাইদাস নামফিরমুং এবা এস আই আর সামুং বুতাংনি সামুংন উসরু রিনানী সাকলাইখা হাস্তেনি ইয়াকবাড়া চংবাড়ি দাগিফাঙকরা উষাজেন মগ অকক্তমান রেখা বসাকা বুসকাং নৈ চিসিনি অক্টোবর নিসিমি অ সামুং হাইনহাই চেংজাগানো বুট লেভেল অফিসার রক নকনগ থাঙ্গৈ বুটার রকনি কক থুম থুমানো তাই নভেম্বর দক শালমারি নিসিমি ডিসেম্বর বা শালমারি জরা অ সামুং তোয়াঙ্গানো খসরা বুটার মুংরেম কারি জাগানো ডিসেম্বর তালনি চিনি শালমারি তাই পাইথাক বুটার মুংরেম কারি জাগানো বসকাং বিশিনি ফেব্রুয়ারি।

0: নিচি বা শালমারি এডিসি ভিলেজ কমিটি নি চংবাড়ি চংবলাই আমজক নাইমংনি সামুং মিয়া পাইখা চংবলাই রসাই নাহারনানি পাইথাক শাল অতালনি চিসা শালমারি বোট ইয়াচাক জাগানো অতালনি নই চিসা শালমারি বোট লেখা জাগানো অক্টোবর তালনি বা শালমারিব জৌহ নবোদয় রংনকনি নই সাই নৈচিবা নৈচিদক রং বিশিনী ফিল নৈচিসিনী বসং শিক্লা সংসদ বাতাইলাইমংনি সকাত বাকমা পান্ডা তিনি দিল্লি কতালনি সংসদ ভবন নকলাও যুগালি জাগানো পান্ডানো তুইদুলানো সংসদ বাবাইনি মন্ত্রী কিরেন রিজিজু নই সাই নৈচিবা নৈচিদক রং বিশিনী শিক্লা সংসদ বাতাইলাইমংনি ফিল নৈচিসিনি বেরেম হাকতর গনাঙ্গিনী নবোদয় রংনক সমিতিনী কাইচার আমচাইনি বেবাগৈ খুংসারা রংনক আরো মানজাখা বিকশিত ভারত ইয়ং লিডার্স ডাইলগ নই সাই নৈচিসনি সামুং বুতাংনি জুদা জুদা বাতাইলাইমাও স্রংনাই তাই শিক্লা রকনো মানচাকনানি কবক মংনা রেখা শালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাং মিয়া হাঙ্কর নাইকলফাং হাবানগ কক তোমা থুমনাই রকনি থুম শিক্লা হামক্রাই তাই থং নাইখুংনি দাগিফাং ইয়াকচু প্রবালকান্তি দেবসাকা হাঙ্কর বেরেমনি শিক্লা সাংসদনি চংজাক রকনতেই বিধানসভাও সংসা জাগানো হাস্তে বেরেমনি শিক্লা সংসদ আরো নিশিমি সাইজা খড়কথাম বুসকাং জানুয়ারি তালনি চি শালমারি নিশিমি চীন এই শালমারি জরা দিল্লিব সংসাজাক বসং শিক্লা সংসদ মানজাকানি শেপ মানানো শালগ্রা ত্রিপুরা হাঙ্ক নাইকলফাং মোহাম্মদ সাজ্জাদ পিনি তৈদুল মুংবাই মিয়া বিলুনিয়া সার্কিট হাউস আরি আমচাই অলতাই বানিয়া লাইটেসা খাইনানতুই লয় খাইমুং যোগালি জাখা আরও আরি আমচাই বানিয়ানি বাবাইনতুই শুক্রবুই সাইখনা রেখা আগরতলা কাস্টম ডিভিশননি অ্যাসিস্ট্যান্ট কমিশনার সঞ্জীব চৌধুরী ব হাস্তেনি সিমি মানে রহরমা বাংরনা নিশাকা ফান বক্সিনকা আরও থাংনাই বিশিক থাম রাং বিশিও আরি আমচাইনি বানিয়াও নাহার মুংতে রহরমুং মানেনতুই শুক্রবুই ককথুম রমই তিসা জাখা উমরচিথাম বিশিনি বসং দাবা থংলাইমাও চ্যাম্পিয়ন অংখা হাস্তেনি ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা দাস হাস্তেনি উলথাম দাবা থংনাই অঙ্গৈ ভারতনি কাহামকুক দাবা থংক্রং অংখা আরাধ্যা পুদুচেরিও চিসা রাউন্ড চুকু খাকসা পয়েন্ট মানই চেন ইয়াতঙ্গৈ চ্যাম্পিয়ন অংখা হাস্তেনি বুসাজগ আরাধ্যা মিয়া পাইথাক রাউন্ড কেরালানি জানকি এস দিনো মেচেনি কপলাই অংখা আরাধ্যা ফিদে মাস্টার প্রসঞ্জিৎ দত্ত তৈ ইন্টারন্যাশনাল মাস্টার আরসিয়া দাস নিয়াগুলো তাবুক আরাধ্যা ভারতনি কাহামকুক দাবা থংক্রং অংখা ভারত সেরা অংমাবাই হায়ুংতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ থংনানি বাগৈ কোয়ালিফাই অংখা আরাধ্যা হাস্তে বেরামনি মার্শাল আর্ট থাংতা উমরচিসিনি বেদেকনি বাতাইলাইমুং তাকলাই বিশি উনকৌটি হাঙ্কর সদর কয়লা শহর যুগালি জাগানো অ বাতাইলাইমুং হাস্তে গনাঙ্গিনী চুলা বুড়ি যত মানজাকি মানানো শালথামনি অ বাতাইলাইমুং অ তালনি চিবা শালমারিনি সিমি চিসিনি শালমারি জরা তঙ্গানো অ বাতাইলাইমুংনি যুগালিমুং নতুয়ী মিয়া কয়লা শহর হাঙ্কর শিক্লা হামক্রাইতেই থংনাইখুংনি হাবানগ ককলাম সালাইমা যুগালি জাখা তাবুক নবরতিবারনি ককতুমা বুসকাং দামনৈ চিব্রিও হাস্তেনি বেবাক হাঙ্কর ফেরাঙ্কগৈ বাতৈ ওয়াইমানু হুনৈ হজাক লাইকা নবরতিবার নাইখুং তিনি তুংমারি সাকাও থামচি নৈ ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈমানো আগরতলাও তিনি আইচুগ খামানি তুংমারি নৈচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তংমানি ফুংদাম বা তামৈ সতী থামচি জরা ওয়াতৈ ওয়াখা ব্রৈ দশমিক বা মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামচিনি তামৈ সতী ব্রৈচিবাও
1: আকাশবাণী আগরতলা।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। বাংলা সাহিত্যের আকাশে কিছু নক্ষত্র এমন রয়েছেন যাদের আলো শুধু চোখে দেখা যায় না, মনের ভেতরেও অনুভব করা যায়। সুকুমার রায় ঠিক তেমনই এক অনন্য প্রতিভা। তিনি শিশুদের জন্য

0: লিখেছেন, কিন্তু তার সৃষ্টির আনন্দে বড়রাও আজও খুঁজে পান নিজেদের হারিয়ে যাওয়া শৈশবকে। তার কলমে অসম্ভব হয়ে উঠেছে সম্ভব, অদ্ভুত হয়ে উঠেছে স্বাভাবিক, আর হাসির আড়ালে লুকিয়ে থেকেছে জীবনের গভীর সত্য।
1: সুকুমার রায় জন্মগ্রহণ করেন 1887 সালের 30 অক্টোবর কলকাতায়। তার পিতা ছিলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও মুদ্রণ প্রযুক্তিবিদ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, আর মা বিধুমুখী দেবী। রায় পরিবারের সাহিত্য, শিল্প ও বিজ্ঞান চর্চার পরিবেশ তার প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকা, লেখা ও নানা সৃজনশীল কাজে আগ্রহী ছিলেন। পরবর্তীকালে তিনি মুদ্রণ প্রযুক্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান এবং সেখান থেকে নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে আসেন।
0: সুকুমার রায় ছিলেন একাধারে কবি, লেখক, চিত্রকর, সম্পাদক এবং মুদ্রণ প্রযুক্তিবিদ। তার সৃষ্টির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল কল্পনার স্বাধীনতা। তিনি জানতেন, শিশু মনকে আনন্দ দিতে হলে শুধু উপদেশ দিলেই চলে না, তাকে দিতে হয় বিস্ময়, খেলা, ছন্দ এবং ভাবনার মুক্ত আকাশ। তাই তাঁর কবিতায় দেখা যায় অদ্ভুত সব প্রাণী, অসম্ভব সব ঘটনা আর এমন সব চরিত্র যাদের কথা ভাবলেই মুখে হাসি ফুটে ওঠে।
1: তার অমর সৃষ্টি আবোল তাবোল, বাংলা ননসেন্স সাহিত্যের এক শ্রেষ্ঠ নিদর্শন। এই গ্রন্থের কবিতাগুলিতে শব্দের খেলা, ছন্দের মাধুর্য এবং কল্পনার উচ্ছ্বাস একসঙ্গে মিশে আছে। কিন্তু আবুল তাবুল নিছক অর্থহীনতার সমষ্টি নয়, তার ভেতরে রয়েছে সমাজ, মানুষ ও প্রচলিত চিন্তার প্রতি সূক্ষ্ম রসিকতা। তিনি কখনো সরাসরি উপদেশ দেননি, বরং হাসতে হাসতেই আমাদের ভাবতে শিখিয়েছেন।
0: তার আরেক উল্লেখযোগ্য সৃষ্টি হজবরল, যেখানে স্বপ্ন, যুক্তি এবং অযৌক্তিকতার এক আশ্চর্য জগৎ তৈরি হয়েছে। আর পাগলাদাসুর সেই দাসু চরিত্রটি বুদ্ধি, দুষ্টুমি এবং স্বাধীন চেতা মননের এক স্মরণীয় প্রতীক। সুকুমার রায়ের লেখায় শিশুরা শুধু হাসে না, তারা কিন্তু প্রশ্ন করতে শেখে, প্রচলিত নিয়মকে নতুন চোখে দেখতেও শেখে।
1: উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর প্রতিষ্ঠিত পত্রিকা সন্দেশের সঙ্গেও সুকুমার রায়ের গভীর সম্পর্ক ছিল। পিতার মৃত্যুর পর তিনি পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন এবং নিজের লেখা ও সম্পাদনার মাধ্যমে বাংলা শিশু সাহিত্যে নতুন প্রাণ সঞ্চার করেন। তাঁর রচনায় ভাষা কখনো খেলনার মতো, কখনো জাদুর মতো, আবার কখনো আয়নার মতো, যেখানে আমাদের সমাজের অদ্ভুত দিকগুলো প্রতিফলিত হয়।
0: মাত্র 35 বছর বয়সে 1923 সালের 10ই সেপ্টেম্বর সুকুমার রায় পরলোকগমন করেন। তার জীবন ছিল সংক্ষিপ্ত, কিন্তু সৃষ্টির পরিধি ছিল অসীম। মৃত্যুর এত বছর পরেও তার কবিতা এবং গল্প নতুন প্রজন্মকে আনন্দ দেয়, কল্পনাকে উস্কে দেয় এবং মনে করিয়ে দেয় সাহিত্য শুধু গুরুগম্ভীর কথার নাম নয়, সাহিত্য কখনো কখনো এক নির্মল হাসি, এক আশ্চর্য স্বপ্ন কিংবা অসম্ভবকে সম্ভব করে তোলার সাহস।
1: সুকুমার রায় তাই শুধু শিশুদের লেখক নন, তিনি বাংলা ভাষার কল্পনার এক চির সবুজ জাদুকর। তার সৃষ্টির জগতে প্রবেশ করলে আমরা বুঝতে পারি হাসির মধ্যেও গভীরতা থাকে, অদ্ভুতের মধ্যেও সত্য থাকে, আর শিশু মনের স্বাধীনতাই কখনো কখনো সাহিত্যের সবচেয়ে বড় শক্তি।

নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই প্রচলিত কথাটির সঙ্গে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে কথাটি বলার কি কারণ রয়েছে? আজ 10ই সেপ্টেম্বর আপনারা সবাই জানেন, আজকের দিনটি কিন্তু সারা বিশ্বজুড়েই পালিত হচ্ছে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে হিসেবে। আমাদের অনেকেরই ধারণা রয়েছে যে অন্যের অনেক আছে। এই অন্যের অনেক আছে ভেবেই কিন্তু আমাদের মধ্যে হতাশা এবং না পাওয়ার যে যন্ত্রণা, তার থেকেই কিন্তু আমরা হেলে পড়ি আত্মহননের দিকে। 2003 সালে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই দিনটির প্রথম চালু করে। আত্মহননের বিরুদ্ধে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি করাই কিন্তু এর মূল লক্ষ্য। মানুষ যাতে বুঝতে পারে আত্মহনন প্রতিরোধযোগ্য এবং এ বিষয়ে খোলামেলা কথা বলা প্রয়োজন। কাজেই বিশ্বজুড়ে অনেক মানুষ মানসিক অবসাদ এবং নানা সমস্যায় ভুগেই কিন্তু এই পথকে বেছে নিচ্ছেন। এটি তরুণ ও যুব সমাজকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই দিবসটি পালন করা হচ্ছে। আর যদি কারোর মধ্যে মানসিক অবসাদ বা আত্মহনন লক্ষ্য করা যায়, এ ধরনের লক্ষণ দেখলে কিন্তু তার পাশে আমাদেরকে অবশ্যই দাঁড়ানো উচিত। তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তাকে বিচার না করে তাকে ভরসা দিতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াও একান্ত জরুরি।

ইতিহাসের পাতায় 10ই সেপ্টেম্বর, গ্রেগরিয়ান বর্ষপঞ্জির একটি দিন যা ইতিহাসের নানা বাঁকে কখনো স্বাধীনতার গল্প, কখনো বিজ্ঞানের অগ্রযাত্রা, কখনো বা মানবিকতার গভীর প্রশ্নকে সামনে নিয়ে আসে। 1846 সালের 10ই সেপ্টেম্বর আমেরিকান উদ্ভাবক এলায়াস হাওয়ে সেলাই মেশিনের পেটেন্ট লাভ করেন। 1872 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটের অন্যতম পথিকৃৎ রঞ্জিত সিংজি বিভাজি জাদেজা, যিনি ক্রিকেট বিশ্বে রঞ্জি নামে পরিচিত। 1887 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী ও উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্ত। 1915 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি বাঘা যতীন নামে পরিচিত, বালেশ্বরের হাসপাতালে মৃত্যুবরণ করেন। 1935 সালের আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয় ভারতের অন্যতম সুপরিচিত আবাসিক বিদ্যালয় দ্য দুন স্কুল। 1939 সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কানাডা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1966 সালের আজকের দিনে ভারতীয় সংসদ পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য গঠনের প্রস্তাবে অনুমোদন দেয়। 1974 সালের আজকের এই দিনে গিনি বিসাউ পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1976 সালের আজকের দিনে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং 737 বিমান ছিনতাই করে লাহোরে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ভারতীয় বিমান চলাচলের ইতিহাসে একটি উল্লেখযোগ্য এবং উদ্বেগজনক স্মরণীয় ঘটনা। এই ছিল আজকের ইতিহাসের পাতা।

বন্ধুরা, এবারে কিন্তু চিঠিপত্রের পালা। আর চিঠিপত্রের এই পর্ব অর্থাৎ লিখছি তোমায় পর্বে প্রথম চিঠিখানি লিখেছেন শীতলকুচি কোচবিহার থেকে শহীদুল ইসলাম। মানুষকে চেনা বড়ই দুরূহ, মুখে

0: মধুর হাসি আর কথায় অমৃতের সুর, অথচ অন্তরের গহীনে কখন যে বিষের সঞ্চয় তা কিন্তু বোঝা যায় না। প্রকাশ্য শত্রুর চেয়ে আপন বেশি প্রতারকই অধিক ভয়ঙ্কর, কারণ তার আঘাত আসে বিশ্বাসের দরজা পেরিয়ে। জীবনের এক অধ্যায়ে এমনই একজনকে পরম আপন ভেবেছিলাম, অকপটে উজাড় করে দিয়েছিলাম সুখ দুঃখ আশা নিরাশা এমনকি হৃদয়ের গোপন কথাগুলো। তার হাসিতে বিশ্বাস ছিল, কথায় ছিল নির্ভরতা। পরে জানতে পারলাম আমার নীরব বিশ্বাসই তার কাছে ছিল অন্যের কাছে গল্প করার উপকরণ। আমার সাফল্যে মুখে অভিনন্দন, অথচ অন্তরালে ছিল ব্যর্থ করে দেওয়ার নীরব প্রচেষ্টা। সেদিন বুঝেছিলাম মানুষ কথায় নয় সময়ের পরীক্ষায় পরিচিত হয়। কিছু বিশ্বাস ভাঙে, কিছু মুখোশ খুলে যায়, আর আমরা একটু একটু করে তাদের চিনতে শিখি। তাই আজ আর অবাক হই না, কে যে কি তা মুখের ভাষা নয়, সময়ই একদিন নিঃশব্দে বলে দেয়। ধন্যবাদ শহীদুল ইসলাম, শীতলকুচি, কোচবিহার।
1: পরবর্তী চিঠিতে যাব। লিখে পাঠিয়েছেন ছায়া সামন্ত, হাওড়া থেকে। কে যে কি, মাত্র তিনটি অক্ষরের তিনটি প্রচলিত শব্দ, অর্থবহ। আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এর গভীরে রয়েছে সামাজিক মনস্তত্ত্ব। কে যে কি, উচ্চারণ মাত্রই মননে জেগে ওঠে আক্রাশ, হতাশা, অবিশ্বাসের অভিব্যক্তি। এ যেন রঙিন ফাঁদ পাতা ভুবনে ধাঁধার মতো। সহজ সরল মনের মানুষেরা যখন রহস্যময় ব্যক্তিদের প্যাঁচ পয়জারের জটিল আবর্তে গোত্তা খায়, তখনই এরকম সংশয় উঁকি দেয় মনের মধ্যে। তাদের বাহ্যিক আচরণ দেখে বোঝা মোটেও সহজ নয়। মনে কোনো সন্দেহ দানাও বাঁধে না। এ যেন মধুমাখা বিষ ফলের মতো। ফলে তারা কোনো সহজ সরল মানুষকে বোকা বানিয়ে সুযোগের সদ্ব্যবহার করে, স্থায়ী আসন পেতে বসে মনে। সেই সব কৌশলীরা হাসি হাসি মুখ, কণ্ঠস্বর, কথার সুর, চেহারা ঠান্ডা হওয়ার জন্য অন্তর্মহলে ঢুকে পড়ে অলৌকিক জাদুতে। মিতালি পাতায় সহজেই দুর্বলতর জায়গাগুলো জেনে নেয়। অতিরিক্ত ভালো মানুষেরা বলে ফেলে তাদের ভাঙাচোরা সম্পর্কের টানাপোড়েন সহ কত কথা। ওই মুখোশধারীরা অযাচিতভাবে বাড়িয়ে দেয় সাহায্যের হাত, কত উপদেশ। তারা সর্বদাই মেকি আদর্শের ওপর ভর করে থাকে। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে কমবেশি এই ধরনের লোকের দেখা মেলে। এরা খুবই ভয়ঙ্কর। পরিস্থিতি বুঝে অবস্থান বদল করাটাও তাদের সহজাত। মুখোশটা একদিন উন্মোচিত হয় ঠিক, তখন কে যে কি বাক্যটি রক্ষা কবচ হিসেবে ব্যবহৃত হয়। ধোকা খাওয়ার পরে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করে। আসলে জিঘাংসার আগুনে পুড়তে পুড়তে এই শ্রেণীর মানুষেরা অন্যের পথরোধ করার মতো প্রবৃত্তিকে লালন করতে থাকে। হারিয়ে ফেলে ন্যায় অন্যায় বোধ। সূর্যের আলো থাক না থাক, পরিস্থিতি অনুযায়ী এরা নিজেকে চট করে বদল করে ফেলতে পারে। সততা, হীনমন্যতা, প্রতিহিংসার প্রতিফলন তো মহাভারতের আখ্যানগুলোতেও ছড়িয়ে আছে। তবুও চেনা বৃত্তের চলাচলতায় অচেনা ছদ্মবেশীরা স্বস্তির আনন্দ নিয়ে ঘুরতে থাকে ঠিকই। মেপে মেপে পথ চললে দেখা যাবে নানা প্রতিকূলতা পেরিয়েও একটি অতিকায় আশ্বাস ঝুলে থাকে সর্বত্র। এটি ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া।

0: লিখছি তোমায় পর্বে। সবশেষ চিঠিখানি লিখেছেন বরপেটা আসাম থেকে তপতি বিশ্বাস কর্মকার। প্রিয় অভিজ্ঞাপন, আজ তোমায় এমন এক বাস্তবতার কথা লিখছি যা আমাদের চারপাশের মানুষের বহুরূপী মুখোশকে উন্মোচন করে। তুমি হয়তো দেখেই থাকবে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহেও যে মেয়েটি চার পাঁচটা পোশাক পরে রোদে পুড়ে ঘুরে বেড়ায়, যাকে সবাই পাগল বলে উপহাস করি। কিন্তু কেউ কি জানি একসময় সে আমাদের মতোই স্বাভাবিক মেধাবী এক ছাত্রী ছিল? শহর থেকে আসা এক যুবকের মিষ্টি কথা আর মিথ্যে ভালোবাসার অভিনয়ে সে নিজের সবটুকু হারিয়ে ফেলেছে। একসাথে সংসার করার স্বপ্ন দেখিয়ে বাড়িতে কথা বলার অজুহাতে শহরে গিয়ে সেই ছেলেটি আর ফেরেনি, বদলে ফেলেছে যোগাযোগের সব মাধ্যম। পরে জানা যায় সে শহরে অন্য কাউকে নিয়ে ঘর বেঁধেছে। এই চরম বিশ্বাসঘাতকতা মেনে নিতে না পেরেই মেয়েটি আজ মানসিক ভারসাম্যহীন। আসলে মানুষের দুটো রূপ, একটা বাইরে দেখানোর, অন্যটা ভেতরে লুকিয়ে রাখার। বাইরে ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষটার ভেতরে যে কতটা নৃশংস স্বার্থপরতা লুকিয়ে থাকতে পারে তা আগে থেকে বোঝার সাধ্য কারও থাকে না। এই পৃথিবীতে কে যে আসল আর কে যে নকল তা চেনা বড় দায়। মানুষের এই বহুরূপী চরিত্রের কারণেই আজ কত তাজা প্রাণ অকালে ঝরে যাচ্ছে। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আমার পত্রখানা শেষ করলাম। তপতি বিশ্বাস কর্মকার, জেলা বরপেটা, আসাম।
1: জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। শরৎকাল এলেই বাঙালির মন কেমন যেন উৎসব মুখর হয়ে ওঠে। নীল আকাশের সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা, শিউলির মিষ্টি গন্ধ, সবকিছুই যেন বলে দেয় মা আসছেন। আর মা আসছেন মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর দিন গোনা শুরু। পুজোকে ঘিরে শুরু হয়ে যায় কত প্রস্তুতি, নতুন জামাকাপড় কেনা, বাড়িঘর সাজানো, পুজোর বাজার, প্যান্ডেল তৈরি, প্রতিমা গড়ার ব্যস্ততা। এর সঙ্গে জড়িয়ে থাকে আরও কত স্মৃতি, ছোটবেলার পুজো, পুজোর ছুটিতে বাড়ি ফেরা, প্রিয়জনের সঙ্গে দেখা হওয়া, পাড়ার আড্ডা, ঢাকের আওয়াজ, ধূপের গন্ধেও আর মণ্ডপে মায়ের মুখের সেই চিরচেনা মায়া। আপনি কিভাবে মাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন শুনতে চাই অভিজ্ঞাপন এই অনুষ্ঠানের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, মা আসছেন। আপনার লেখা পাঠাতে মেইল করুন আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি আমাদের দপ্তরে পাঠাতে পারেন। মা আসছেন ভাবনাকে ঘিরে আপনাদের মনের কথা, স্মৃতি, অনুভূতি কিংবা প্রিয় কোনো পুজোর কথা আমরা শুনব সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষ জুড়ে।

জানিয়ে দিচ্ছি একটি তথ্য। 2026-27 শিক্ষাবর্ষে ভেটেরিনারি সায়েন্স এবং এনিমেল হাজবেন্ডারি কোর্সে 5.5 বছরের পাঠ্যক্রমে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পিসিবি গ্রুপের নির্বাচিত ছাত্রছাত্রীদের ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রার্থীদেরকে অবশ্যই তাদের বৈধ কাগজপত্র নিয়ে আজ অর্থাৎ 10ই সেপ্টেম্বর সকাল 11টায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর

0: আবেদনকারীদের মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে মেরিট লিস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2026। আগ্রহী প্রার্থীরা ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল জিডিএস পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন।
1: রয়েছে আরও একটি বিজ্ঞপ্তি। ব্যাংক অফ বরোদা বিভিন্ন বিভাগে নিয়মিত ভিত্তিতে এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। অনলাইনে আবেদন শুরুর তারিখ 4 সেপ্টেম্বর আর আবেদনের শেষ তারিখ আগামী 24 সেপ্টেম্বর। রয়েছে 1100 পদ। ওয়েলথ এক্সিকিউটিভ, ক্রেডিট অ্যানালাইসিস্ট ইত্যাদি পদে প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি এবং বিভিন্ন বিষয় জানতে প্রার্থীদেরকে অবশ্যই bankofbaroda.in এই ওয়েবসাইটটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

এবারে চলে আসছি স্বাস্থ্য বিষয়ক টুকিটাকি অর্থাৎ স্বাস্থ্যের পরামর্শে। আমরা জানি স্বাস্থ্যই আমাদের সম্পদ, কিন্তু আমরা খুব একটা স্বাস্থ্যের বিষয়ে কিন্তু যত্নবান হতে পারিনি এখনও। আমরা অনেক সময় ভাবি সারা সপ্তাহ জুড়ে ফাস্টফুড, ভাজা পোড়া, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি যদি খাই, আর একটি মাত্র দিন যদি করলার জুস বা ডিটক্স পাউডার খাই, তাহলেই বুঝি লিভার ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই ধারণাটি আমরা ভেবে কিন্তু অনেকটা ভুল করে থাকি। আমাদের ভুল জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের কারণেই আমাদের কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা দিন দিন বাড়ছে, আর বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের 20-30 বছরের তরুণ তরুণীরা। লিভার আমাদের শরীরের এমন একটি ক্ষমাশীল অঙ্গ যারা নিজেকে নিজে সারিয়ে তোলার অসাধারণ জাদুকরী ক্ষমতা রাখে। শর্ত একটাই, লিভারকে ঠিক হওয়ার জন্য সঠিক প্রাকৃতিক পরিবেশ ও পুষ্টি দিতে হবে। আমরা যে লিভারের কোষগুলোকে আমরা তো খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের যে পরীক্ষা নিরীক্ষা আমরা করি, তখন দেখা যায় সেই লিভারের কোষগুলিকে ভেতর থেকে পুনর্জীবিত করার একটা প্রক্রিয়া রয়েছে। সেটা কিন্তু আমাদের শরীর নিজে নিজেই করতে পারে, কিন্তু যদি শরীরে বেশিরভাগ লিভারকে আমরা খারাপ করে থাকি বিভিন্ন জাঙ্ক ফুড খেয়ে, তাহলে কিন্তু তার সারিয়ে তোলা কষ্টকর হয়ে ওঠে। আমরা অনেকেই বিভিন্ন গ্যাসের সমস্যায় ফুলকপি, বাঁধাকপি এগুলো থেকে দূরে থাকি, এগুলো খেতে চাই না, কিন্তু বাঁধাকপি বা ফুলকপি, মূলা এগুলো কিন্তু আমাদের লিভারকে ভালো রাখতে খুব সাহায্য করে। তার কারণ লিভারের যে অস্ত্র গ্লুটাথিয়ন, সেই গ্লুটাথিয়ন কিন্তু এই সবজিগুলোতে রয়েছে। তাহলে অবশ্যই এ ধরনের খাবারের দিকে আমরা যত্ন নেব এবং লিভারকে ভালো রাখতে এগুলো কিন্তু অবশ্যই খাবো। আর তার মধ্যে আরেকটা বিষয় রয়েছে, আমরা কিন্তু অনেকেই ডিম খেতে খুব ভয় পাই। ডিমের সাদা অংশ খাবো না ডিমের কুসুম খাবো, এই নিয়ে খুব ভাবি, কিন্তু ফ্যাটি লিভার থাকলে এই কুসুম সিদ্ধ করা ডিম, অর্থাৎ কুসুম সহ যদি ডিমটি আমরা খাই, তাহলে কিন্তু শরীর অনেকটাই ভালো থাকবে, অর্থাৎ লিভার ভালো থাকবে আর সেই সঙ্গে আমরাও ভালো থাকবো। তাহলে জানিয়ে দিলাম একটি বিশেষ কথা আজকের এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে।

0: আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 34.6 ডিগ্রি এবং 25.8 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 56%। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু আজকের মতো অভিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিকণা,
1: আমি অম্বালিকা।

জানিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কক ইয়াকমুখ হারু খরক বসং ছিনে মূ গরক নাইথক চিনি অহা রংচাক ত্রিপুরা হা হুকনো চিনি লংমা হুকনো চিনি হামা তাবনি কগলনি মূ টংরে গানো সাল চাই গাইডিং নগুলো বাচাই নাহার টংগানো খালো গয়াং জরানো সাল চাই মোনাক পহর নগিয়া নগলামনো হুনুখা ইমাংনি ইয়াকলিও খার মাইসাই খাপাঙ্গনো গবলাই খেলাই থিনাংনি সালনো ফুনো গানো মুখ চিংতৈ নাহার টংনাই রকনো হাপিং হুক গজাম তসুকুমা খরাং টংরে গানো সালচা মুখ থাংবাচাওই খেলাইমা খরাং রিংকা খাপাঙ্গো মুকুমুনি সাকমাঙ্গো টংরে গানো সালচা বাবি মাসে বাবি যাক বোখা সাকমা খিলে যাক খাপাঙ্গো টংরে গানো সালচা আংবো থিনাংনি জাতি ইয়াপুরি সেউই সুমাইনি খরাও তাবনি কলমনি মুংখা গাইডিং মায়া তাকমানি রিতরাক বরক আংবো বগলা বরক টংখতি খেরেং কতর সাদি নানো মনাংমা সালো সাবনো রিংহর নং বাসরা মোখাং সায়রদি মুক্তৈ সুবানী বাকৈ খিকলাই হলং সাবরুম কলকমা হারুং বুসুক্তে মুক্তৈ রুং কিফিলৈ দেফাইনো গসাম টংগারিং আনি বাকৈ দেওয়াইসা বিয়াং বকবনৈ থাঙ্কা ওয়াতৈ নবানী জালা খাপনি গাইরিং ইহর দেওয়াইসা খাপং নামসগৈ তাবনি কলবনি মুখা গাইরিং হাপং থাইসা দৈবংনি খলাও নকশা চুজুরু আনি মাংতংথাই তরক তরকে মৈদু পগ্রখা আনি সিনেমা সুংসা সাপহর বাই গদালৈ নাইথক খুমুলং বুফাং ওয়াফাং বাই মোচাঙ্গৈ টকসা টক মিলি বাই মোচাঙ্গৈ টংখরানি টংমানি টংথাই নবার কতর ফাইয়ৈ বাই দে থাংন চিকনসা গাইরিং সিন্দ্রমা কিরিমা হাবো খাও ফেরাং ককমাহাই মা তঙ্গু আনি সাকমাং লংমানি রুকুঙ্গ সাকতর কাউই জুরাম উরাম খিলিও খাপাঙ্গো বাবি বাই দে থাংন ওয়াতি কতর ফাইয়ৈ আনি খাচুকসা গাইরিং আনি খাচুকসা দৈ দৈবুগো নখা তলা হানি সাকাও মুকুমুনো নারগৈ টংরুখা হুকুমুনি ইয়াকবাই লংমানি ইয়াকলি ও তলৈ হিমৈ টংরুখা আনি সুমাইনি গাইরিং তাবুকনি কলনি মুখা গলুখা সিজাদি ইয়াপি সিকাঙ্গতনৈ মালিয়াদ চিং বইনি তৈমাং জানি সাকন বসং সিনি মংরেনাই চিনি সামুং চিনি খানি ইমাং রকন বফুরু মুখথাং খেলাই সিনাই দৈমা দৈসা দৈজলাং হালক হাতক মুকুরুম সাকুরুম ওয়াইরে ওয়াই নাই ব নাইসিগৈ আকাই আকাইমুং গরম খুবাই খুগ সালাইমানি মানি কক লংমানি হাপারো গরংজাক বসংনি সিনেমুং হদা হুকুমু বিটি রীতি ককথাইনো খিলুই মানে কক কক বরক সিজাদি তাকুক সিজাদি বুকুক তার টংসিদি খালগৈ খালগৈ টংমাং টংমাং জরান নাইসিং টংয়া খাবং বাই নাইসলেমা বুনি বাবিমা সন্দুক দফারক তা গলক সিদি তৈখেরাং তৈয়ারি তৈয় গলকমা হাইকে ফানগনাং মানগনাং বসংনি মারি রক অজরা বুসুকলে টংসিনাই বরক বসংনি বাকৈ জাতি চংমাহাই চংনা নাঙ্গানো বরক দফারক সালসা ইমাংনি লবসাউই তৈখেরাং তৈয়ারি অংনাই খালগুই বসং গরকজাক চিনি সন্দুক দফারক তাবনি কলমনি মুংখা খানি গায়া সাইসং সাকাইসা টংগৈ থানাবো টংনানি লামজর মায়া বইবাই খাতে বই টংগৈ থানাবো খানি বরকসে মায়া নাইথক সংজার বাই গজং বহর বাই বসে গদালৈ লামাও বলৈ টংনাই বখাবো চুই হানি সাকাও নখানি তলাবো বুনি নাসলেমা খাও তা দৈ দি বুনি হামজাকমা নাইসে টংদি নবার গজাং বয়ার গজাং সাজনাংনি জরা কিফিলৈ ফাইপুরু জরা রকবো বুফাং ওয়াফাং বলাই গলাই বলাই রতমখা খা দুবই দুবই টংথংমা জরা খানি কগ্ন খাপাং খলগৈ বাবুয়ে বাবি বায়া অ খাপাং রগ ইমাংনি মুখথাং খেলাইদি অ খাপাংনি আরিব সাকমাং তাংদি সামুং কতর্ন খা গরাক বাই খাপার বামুই ককথাই কক গরৈ খুকনি কক গরৈ খলমা রগ্ন ওয়ানসুগৈ সামুংন ফানগরাক বাই তাংদি ইমাংন মুখথাং অংনাই হানজংমা রেদি খাপাঙ্গো ইমাং টংনানি ন সাকমাঙ্গ মুখথাঙ্গৈ দৈদি থিনাংনি লগি রিউইমানো খুলিব টংনাই আনি খানি গাইয়া

0: नखावाव खिलिबै गोलां थांखा आवजों खोनालायफिनाय बिनि रोजाब मुं रक आबोनिसे सिगां फारिजों दाबुंनि बेचेब' हायनो हाय खोनालायानो बुखुब सुप्रचिता देबरमा बायखे बिनि यागबाय थांबाय सैजाक गथमा बोसा आव फायदिसिं हायनो हाय गायसमुय दे खारिबै खोनालायफेरानो गथमा बोसा सैनायखा बुखुब सुप्रचिता देबरमा
1: আনি মং সুপ্রচিতা দেববর্মা তিনি নরং বাকি তুবই ফাইকা কথমা বসা আনি কথমা বসা নিমু অংখা সাম্পারি নিমারি তৈসা রুকুঙ্গ সাম্পারি খোলাও তংমানে কাইসা কামি কামি গরঙ্গই আওয়ার বকুপলং শাল দং ফাইকে মায়ং তৈসা নাইটুগুই থালিক পাংসারি তৈ গুংসুরুই তং থাকু শাল ফাইকে সাম্পারি বুফাংনি বাহাই মতমসা রয় রয় বয়ার সাজলং জরা বসি শিবজা দরম বাই বাই শারিক পাংকলাই মখরামা যায়ং মা বগৈ বসি জলে জাকফাই আশুক নাইথক কামি কথার সাম্পারি তঙ্গ সালবরুম বুবার নাইথত আয়ং তায়ুং ব কিসাতুকু ও লেনাই সাম্পারি বথাক ফাইও সাম্পারি নি গানও ফাইয়ই তাতা তায়ুং ব কক সাপাইও কামি কথার যা সাউই বেবাক বাই হাপারসনা সাউ ও সাম্পারি বাই তৈসা বাই কামিও তঙ্গ বরী বসা খরকসা সাজাগো মাফানি বসাও করা বরী বসা তামো সামংলে নাংনাইসা সাজাগো সাজক তামো অংনা তং হাইপান হামজাগৈ বসই রিঙবন কর্ম ওয়ানি কর্ম নিনিমুং কর্মতি তনিজাগো বন সুনামি খাচুক্তি পিজুক খরকসানি খাচুকসা বসা দ্বারা বাজই নগ তঙ্গ লগিও বাকসা দারা বাজে হাবা থাঙ্কা হিঙ্কাকে ও পিন পাইলাইয়া হিনই সালব্রুম ও কর্মদিন বামসাও নাইসাও হাইকে ন তরখা তরতে তরতে বেবাক মানই ইয়াপ্রি কাহাম অকরানি সাকলম মাংখা কর্মদি বাই বিনি পি খাচুকসা বরকনি গদার লাইমা যতনি গবাং সালব্রুম পি রং নগ থাঙ্কে নাসিং যাও ও চেরাইবা আনি পি বড় নাইটুক যাও মকসাই তঙ্গ সুঙ্গ বুমানো আনি পি বড় বুফ্রু ফাইনাই পি ফাইকেলে আফ্রু হিনখাইন আং ফাইকা হিনি সাপায়ু ও রংচাক ফাইদিজং থাইনাই হিনি দংথলাই হাইকে লেংমা লেংসা রংনক নি ফাইব খুড়ি তুই থাইকে অপুই নিব খা চাঙ্গ হাইকে টংলাইতে টংলাইতে বিশিবা লাইখা বিশিবা উলো করমতি কিসা কিসা স্রংমা ফাইসিং ইয়াপ্রি সেনানি চেংখা ইয়াপ্রি সেমাবাই বাক্সা বাক্সা বিনি পিব অমরংখা শিকলি ইংখা কাইজাকনা জরা অংখা আজরা ও কাইজাকনা কক সুরলাইখা ফিয়া আজরা ব বমুসা হাইকে সালব্রম টংমানি কর্মতিতে বিনিপি চালনা নাংনানি ওয়ান সুমা ফাই খানাংলাইমা গবাং মাবাই কাইজাকনা শালনি ফুঙ্গ হংকাকাই কিসা বরংনি খা মকসামানুক জাকা হাইবপি বিনি কর্মতি ন রিঙ্গই রিংতেউই নাহারে মেথেবি তরু খাই নাহারে আগুনে হাইকে বন বুজকতেরু আও আং ফাইনাই বিলে কর্ম হনে আং ফাইনাই হাইকে কাকজাগৈ হাকসাল নুখুং খাউই খা কর্মতি নিপি হাইকে বিপি কাজমা উলব কামিও বেলাইকে তাক রংহিনী সিনি জাকা বিশি ফাইকে মতাই ফাইকে কতই তুবই কর্মতি নগ ফাইনাব সালব্রুম করাইয়া বিনিয়াগনি আওয়াং সকরাং আওয়াং বাতি কথক সালব্রুম তুবুনা করাইয়া হাইকে বিশি লাইখা তে কর্মদিনী বিনিবি কাইজাকমা উল সাজলাব আজাইখা আজরা সাজলা রংরেম জিও রংস্রঙ্গই তঙ্গ সাল বেলাই মোনাকমা জরা আফ্রু হায়ুং রঙ্গই করোনাং মানি জরা বিশিব্রুম গরিয়ানি জরা চা লাইফানো গরিয়ানি জরা বরক বাক্সা আঁকাই টংলাই যাও হাইকে অংখে কতই তুবই কর্মতিন নাইয়ানি ফাই ফাই যাও করোনানি জরা কেব বোখা তংথলাইয়া বোখা খেন খেন অংলাইও তাকলাই শক পাইয়া ফিয়া নবার হামিয়াও করোনানি জরা চা লাইফানো ককদুক বাই গরং মানমা বাই কক সাই ফানো খা গজাংলাইও আফ্রু করোনানি জরা কর্মতিব লকডাউন অংমা বাই কলেজত থাকা নাঙ্গিয়া অঙ্গই কামি ফাইজাক ডাকনানি গতাল গতাল সিরংমানি কর্মতি ডাকতিন বুমাতে পিনি সামাবাই সালামাইবাই ডাকনা

0: रंखा ते बोमा बचुई संग रि रग तागै रिखा फिया बिनि खाचक पिनो ताबुक ब या फरमाइया खो तांगै हिनबा करुणा जरा सारिक लाइखे आर्टिकल 144 हिनि सिलामाव सखलाइ जागो केवल लामा बदल बदल तंगुई मांगलाग जानि जा नगनो तंगदि हिनै आमनि बागै बिनि पि नखे साक ताकमारी कांसा या फरमाइया কর্মদিনী বিনিপি নিবাগৈ হামজাকমা গোবাং শালব্রুম ককদুক বাই কক শালায়ও হাইকে খাওয়াওই রিগনাই কাংসা ববিনিপি নিবাগৈ তাক আইতরমা রিগনাই খুমসারিক বারতে কর্মমূল সঙ্গৈ তাক যা খা বিনিপি নিবাগৈ তাগৈ খাতি তনজাখা আনি বিনিবাগৈ হিনি হাইকে গড়িয়া তার লাইখা থাইপুমুনমা জরাব ফাইকা ফিয়া করোনাতে লকডাউন পাইনা শিলাঙ্গিয়া রি বাতাইলাই টাকমানি জরা ফিয়া কর্মতি রি কারি খাকাইতে বুমুল বেবাক বুথাই রংফা ন খাকাইতে জামথি বুমুল পলাগ নই রেঙ্গিয়া হিনকে ব বিনি পি ন কক দুক তৈ সাহরকা আন কিচা অব নং বুমুল ফরগেরি দিপি হিনকে অবুমা সুপি ব খাতুঙ্গি সাথেও আও আং তাবুক ন মাইতিরি ওইনি বাকি সঙ্গনাই হাইকে তিরক তিরক রি সঙ্গেখা রি সঙ্গবাই মা সালকিসা উল সাকিসা কুলুম অংনা চেংখা হাইকে কর্মতিন সাহর বাবলতি আংলুম টংখা নিনি রি বুথাই সাইবাতেই রি কারি দি সাজাক তে কংনি সাইবাইয়া আংলে লুমজাক হামনাসি শিলিয়া নিনি পিয়ান রিবি রহরনাই নং সাইদি হিনে হাইকে আমনি উল সাল কর্মতিন বিনি পিয়া বরক জরা ফাইয়াকুনি ফাটজাকে পালগরি সানি থান্তি তুনি রহরকা অপিসিন খাতুং লাইমা যত মগল লগজাক ফিয়া শক পাইয়া হাইকে পিয়া সালহামিয়া তংরু গিয়া সারিগ খে কিফিল থাঙ্কা তে কিফিলি নগর সগৈ খে কর্মতিন বিনিপি ফোন খেলাই ইয়াং কর্মদিব কবুনি থান্তি ও সাবুং আজকজাক তংজামা বা সানজা গলাই খে মুক্তি ফাইজাগ আজরা বিনিপি ককদক তুই সাহর বাবলতি নি থান্তি রহরমা ফিয়ক দি আংন অরি বুথাই বাহাইকে সাইনা সাহর নাই আজরা কর্মতিনি বিনি মা কক ইয়াচা গৈ সাকা আহা মনাই নিনি সাক হামগ্রা দি উল নং সাউই মানু বলে তাঙ্গে আমসুগ্রি রক তুনফাই তাবুক তে সাহাইকে লুমজাগো বা সাউই তং উল শাসি দি আফ্রু কর্মতিনি বিনিপি সাউ ইহি তাবুক ব জরা তংখো তাবুক ন সারিনানি হিনে হিকে আফরু অব বুমুল বাহাইকে খাইতে বাহাইকে সাইতে বাহাইকে পলাং নিতলাং বাহাইকে বুমুল গথগরি বেবাক শাখা তে আমনি উলনি ফুং আইখে পইলা কক দুকনি কক মানমানি ন নিনিপি অসংসার গরিখা হিনে কর্মতি খানাগা ওয়ানা যাক খা কলি যাক খেত থাঙ্গই নাইমা অকর্মতিনি পি বেবাকসে সাক কর্ম যাক লাংমা জজাক খরগরিসা সর্বাঙ্গী সরই পাইথাক জরা নাই সিংজাক কর্মদিয়া ফুরু মুংসা খা চাপ মালিয়া বিনি বুখানি বরক নকমা জাগৈ পাইথাক ও বিনি পি নব বান্তা কাংসা হিনি রিগনাই দাগমা ও আইতরমা রিগনাই সিমি বিনি পাইথাক থুয়াম্ব রিবি রহরগা তেয়া সারি গ নগ কিফিল লাইখা কিফিলমা জরা বিনি পিয়া থান্তিতে গাইসা বেদক রহরকা আমো বেবাখে সলাই যাক সেকাং সকপাইমা থান্তি বাই আমব কষা তাক যাক নকনি অকরা সাউই রহরও বিনি রে সুমা সালচিতামনি সেকাং জনানি নাংনাই ইয়াংখে বিনি ফলা থানানি বিয়া লগনাই নগ ফাইয়ে তাইলম খাতর যাক পি সুমানি থান্তি গাইসা তাবুসিবতাই সাইবাই দ্রব বিষ্মাওতে গাইসা থান্তি খেবই ফাইমানি কাইনে নিঞ সালচিতামনে সেগাং রাসুজাক নাই সারব্রুম ও সালচি জরা সাচুবাইয়া সাক বিনি পিনি বাহাই তে কক রিমা পাইথাগ মুইঠুমা জাগৈ তঙ্গ কক কসার মারক কাপ তংজা ও খাতাং জাগো ফিয়া কিফিলি মূসামাইয়া হিনে পাইথাগ অ পি গরিখা কর্মতি বিনি মুকুমু বাইন তংজাখা মুকুমু ও তংরুখা বিনি পিনি রি তাকমানি মারি গাংসা সাকনি বাগে কাংসা পিনি হামজাগনি বাগে মারি নারেখা কাংসা আমবাই বাক্সা বাক্সা বিনি ইয়াক বেসনামজাক মুকুমুকু বুলুং তাবুক বো খাতিজাক তঙ্গ কর্মতিনি নগ খাতি ওই কর্মতিনি বিনি পিনি মারি অওয়াসা পাইথাংনি রসামিসা হামবাই
1: আসুক জরা খানাবাইখ্যা কথমা বসা সাউই খানারেখা বকুক সুপ্রচিতা দেববর্মা আও বেলাই খানাতকে জন্য খানারে গেলাং থাঙ্কা বকুক সুপ্রচিতানী কথমা বসা তেই বেলাইন খাখামজাংনাই

এতক্ষণ শুনছিলেন ককবরক যুব অনুষ্ঠান জায়নাক, আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। অনুষ্ঠানে আজকের শিল্পী ইন্দিরা শিল্পী গোষ্ঠী।

দেশাত্মবোধক অনুষ্ঠানে শুনলেন ইন্দিরা শিল্পী গোষ্ঠীর কণ্ঠে দেশাত্মবোধক গান। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,800 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রেলের নতুন প্রকল্পগুলি যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ এবং পণ্য পরিবহন নিশ্চিত করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর অষ্টম উড়ান নেপালের কাঠমান্ডুতে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নীতি স্থির করতে বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সংশোধনী বিল আনছে সরকার। বিজেপি পশ্চিমবঙ্গের জন্য 270 জন সদস্যের পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করেছে। কলকাতায় এই প্রথম 3 দিন ব্যাপী আন্তর্জাতিক ডার্টস প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলোর আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে 20,800 কোটি টাকা। গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। পরে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার 17টি জেলাকে যুক্ত করে মোট 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় 540 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে খরচ হবে আনুমানিক 10,021 কোটি টাকা। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের 14টি জেলা জুড়ে আরও 3টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্র। 10,783 কোটি টাকা ব্যয় নির্মিত হতে চলা এই প্রকল্প 3টি বর্তমান রেল নেটওয়ার্কে প্রায় 656 কিলোমিটার নতুন ট্র্যাক যুক্ত করবে। 2029-30 অর্থবর্ষের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। শ্রী বৈষ্ণব আরও জানান, দেশের সমস্ত 7টি ব্যস্ততম রেল করিডরকে 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে দিল্লি হাওড়া, মুম্বাই হাওড়া, দিল্লি মুম্বাই, দিল্লি গুয়াহাটি, দিল্লি চেন্নাই, হাওড়া চেন্নাই ও মুম্বাই চেন্নাই করিডর। 11,000 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে 2,000 কিলোমিটারের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেলওয়ে মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি নিয়ে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে, বাড়বে পণ্য পরিবহন। তিনি বলেন, এই প্রকল্পগুলি দক্ষিণ ভারতের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং লক্ষ লক্ষ মানুষের উপকারে আসবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মাল্টি ট্র্যাকিং প্রকল্পগুলি রেল নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটাবে এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ জুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা পরিচালিত বিভিন্ন উদ্যোগের সম্প্রসারণের লক্ষ্যে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ব্রিকস WBA মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন সম্মেলনে ভাষণের সময় তিনি ব্যবসার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। শ্রী গোয়েল বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সমাজের সার্বিক উন্নয়নে মহিলাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তিনি উল্লেখ করেন, ভারতে প্রায় 30 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের মধ্যে অনেকে নিজস্ব উদ্যোগ শুরু করতে ইচ্ছুক। এ প্রসঙ্গে তিনি বলেন, লাখপতি দিদি কর্মসূচির আওতায় প্রায় 10 কোটি গ্রামীণ মহিলা 90 লক্ষেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। নেপালের ভারতীয় দূতাবাস জানিয়েছে, 35 টন ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর অষ্টম উড়ানটি কাঠমান্ডুতে পৌঁছেছে। এ পর্যন্ত 130 টন

আরও বেশি ত্রাণ সামগ্রী সেখানে পাঠানো হয়েছে এবং অনুসন্ধান, উদ্ধার ও ফরেন্সিক কাজের সহায়তার জন্য 54 জন বিশেষজ্ঞ কর্মীকে মোতায়েন করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, অষ্টম বিমানটি পৌঁছানোর পর ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব নেপালের মন্ত্রী মহাবীর পুনের কাছে এই ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। ভারতের বিশেষ টানেল উদ্ধারকারী দল প্রাথমিকভাবে নেপালি সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে চিলিমে ও লাংটাংয়ের দুটি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস আগামী রবিবার নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল জানিয়েছেন, গুতারেস পরিবর্তনশীল বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থায় ব্রিক্সের ভূমিকার কথা তুলে ধরবেন। আন্তর্জাতিক ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানগুলির কাজকর্মে সমতা আনতে বহুপাক্ষিক ব্যবস্থার গুরুত্ব তাঁর বক্তব্যে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মতো প্রতিষ্ঠানের সংস্কারের প্রসঙ্গ তাঁর বক্তব্যে স্থান পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এছাড়াও অন্য নেতাদের সঙ্গে আন্তোনিও গুতেরেসের দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের ডিরেক্টর টেড্রোস আধানম ঘেব্রেসাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন। হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার 79তম আঞ্চলিক সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে কথা হয়। ভারতের স্বাস্থ্য পরিষেবা, বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্য জেপি নাড্ডাকে শুভেচ্ছা জানিয়েছেন হুর প্রধান। যক্ষ্মার বিরুদ্ধে লড়াই নিয়েও কথা হয় তাঁদের মধ্যে। নন কমিউনিকেবল ডিজিজের বিরুদ্ধে ভারতের লড়াইয়েরও প্রশংসা করেন ঘেব্রেসাস। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পরমবীর চক্র সম্মানপ্রাপক শহীদ কোম্পানি কোয়ার্টার মাস্টার হাবিলদার আব্দুল হামিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী বিড়লা জানান, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় সাহস ও উপস্থিত বুদ্ধির জোরে আব্দুল হামিদ শত্রুপক্ষের বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করেছিলেন। রণক্ষেত্রে সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে কোম্পানি কোয়ার্টার মাস্টার হাবিলদার আব্দুল হামিদ ভারতীয় সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি নীতি স্থির করতে রাজ্য সরকার দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 আনছে। এই লক্ষ্যে আজ বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রশাসন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিলটি আইনে পরিণত হলে শিক্ষক ও শিক্ষাকর্মীদের আন্তঃবিশ্ববিদ্যালয় বদলি সম্ভব হবে। বদলি সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা রয়েছে এই বিলে। বিজেপি পশ্চিমবঙ্গের জন্য 270 জন সদস্যের পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করেছে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের নির্দেশে এই কমিটিতে প্রথমেই নাম রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তমলুক সাংগঠনিক জেলার দায়িত্ব রয়েছে তার উপর। এছাড়া দক্ষিণ দিনাজপুরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বনগাঁয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, আসানসোলে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে চামটা খালে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক মৎস্যজীবী। তাপস সরকার নামে ওই ব্যক্তি সুন্দরবন কোস্টাল থানার কালিদাসপুরের বাসিন্দা ছিলেন। মাছ ধরার সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। কোনো ক্রমে তাপসের দেহ ফিরিয়ে আনতে তাঁরা সক্ষম হন বলে মৃতের স্ত্রী জানিয়েছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে পুনরায় আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কলম্বিয়ার বারাঙ্কুইলায় সাংবাদিকদের তিনি বলেন, সপ্তাহান্তে কিয়েভ এবং মস্কোয় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনে কথা হয়। রুবিও বলেন, দুপক্ষের আলোচনা পুনরায় শুরু হলে একটি কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হবে। ফিলিপিন্সের পালাওয়ান প্রদেশের কাছে একটি ফেরিতে অগ্নিকাণ্ডে 5 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ 86 জন। সেদেশের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, জনপ্রিয় পর্যটন স্থান করোনের কাছে এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। 43 জনকে উদ্ধার করা হয়েছে। ফেরিতে 134 জন যাত্রী এবং ক্রু সদস্য ছিলেন। ওড়িশায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামী 2 দিন ভারী বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কেরালা ও উত্তরাখণ্ডে। চলতি মাসের 15 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ, সিকিম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ুতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে থাকা ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামী 3 দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

0: হয়ে যাওয়ার জন্য শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মলদোভার ড্রোন অনুপ্রবেশের ঘটনার জেরে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেন্সকির উড়ান যাত্রায় বিলম্ব হয়। সরকারি মুখপাত্র দুমিত্র সিওরিচি জানান, দেশের ওপর দিয়ে চলাচলকারী বিমানের সুরক্ষার স্বার্থে আকাশসীমা বন্ধ করা হয়েছিল। কলকাতায় এই প্রথম তিন দিন ব্যাপী একটি আন্তর্জাতিক ডার্টস প্রতিযোগিতার আসর বসছে। শহরের একটি পাঁচতারা হোটেলে আজ প্রথম ভারতীয় আন্তর্জাতিক ওপেন ডার্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। ভারত সহ ফিনল্যান্ড, জাপান, সৌদি আরব ও অস্ট্রিয়া থেকে মোট 150 জন প্রতিযোগী পুরুষ ও মহিলা বিভাগে অংশ নেবেন। ফাইনালিস্টরা ওয়ার্ল্ড মাস্টার্স চ্যাম্পিয়নশিপ 2027-এ অংশ নেবেন। এছাড়া বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে আলাদা ইভেন্ট। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুমানিক 20,800 কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রকের 8টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রেলের নতুন প্রকল্পগুলি যাত্রীদের দ্রুত যাতায়াত, উন্নত যোগাযোগ এবং পণ্য পরিবহন নিশ্চিত করবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা, এবারে সংবাদ শিরোনাম। আজ নতুন দিল্লির সংসদ ভবন প্রাঙ্গণে জওহর নবোদয় বিদ্যালয়গুলির 2025-26 শিক্ষাবছরের 27তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে 9টি রাজ্য জুড়ে 20,800 কোটি টাকারও বেশি ব্যয়ে 8টি রেলওয়ে মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদন প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল বৈঠক শেষে নয়াদিল্লিতে জানিয়েছেন, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানার মোট 17টি জেলাকে অন্তর্ভুক্ত করে 5টি মাল্টি ট্র্যাকিং প্রকল্প অনুমোদিত হয়েছে। নির্বাচন কমিশন রাজ্যের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ গতকাল এ সংবাদ জানিয়েছেন। তিনি জানান, আগামী 27 অক্টোবর থেকে এই প্রক্রিয়া পুনরায় শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে এক মাসব্যাপী সেবা সংকল্প অভিযান শুরু করবে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন গতকাল জানান, 2001 সালের 7ই অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়েই প্রধানমন্ত্রীর জনসেবার যাত্রা শুরু হয়। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র পরীক্ষার কাজ গতকাল শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল 11ই সেপ্টেম্বর। আগামী 28শে সেপ্টেম্বর ভোট গ্রহণ, ভোট গণনা হবে আগামী 5ই অক্টোবর। বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2027-এর কর্মসূচির বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রছাত্রী ও তরুণদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। জেলাভিত্তিক যুব সংসদ থেকে নির্বাচিতদের নিয়ে বিধানসভায় অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক যুব সংসদ। দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি এর পৌরোহিত্যে বিলুনিয়া সার্কিট হাউসে সীমান্ত শুল্ক ও বাণিজ্যের সরলীকরণের বিষয়ে গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সীমান্ত ব্যবসা বাণিজ্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আগরতলা কাস্টম ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার। বর্তমান প্যারা অলিম্পিক চ্যাম্পিয়ন হরভিন্দর সিং এবং বিশ্ব র্যাঙ্কিংয়ের 1 নম্বর শীতল দেবীর নেতৃত্বে ভারত শেষ দিনে 2টি স্বর্ণ ও 4টি ব্রোঞ্জ পদক জিতে আহমেদাবাদে তাদের ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ স্টেজ 3 অভিযান শেষ করেছে। অনূর্ধ্ব 13 বছরের জাতীয় দাবার আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হল রাজ্যের ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা দাস। রাজ্যের তৃতীয় দাবাড়ু হিসেবে ভারত সেরার শিরোপা পেল আরাধ্যা। পুডুচেরিতে 11 রাউন্ডে 9.5 পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজ্যের সোনার মেয়ে। আজ দুপুর পর্যন্ত রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতি। হিন্দি ছবির গান শুনবেন সকাল 10:00। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান। বেলা 1:05 শুনবেন মহিলা মহল। বেলা 1:40 লোকগীতির শিল্পী সঞ্জিত মণ্ডল। আধুনিক গান শুনবেন বেলা 1:50 শিল্পী লতা মঙ্গেশকর। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান। অনুষ্ঠানে নবম শ্রেণীর সমাজবিদ্যা বিষয় থেকে পাঠ দেবেন গজারিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মহাশ্বেতা চৌধুরী। সন্ধে 6:30 শুনবেন কিষাণবাণী। আসরে পরে রয়েছে লোকগীতি শিল্পী অরিন্দম গঙ্গোপাধ্যায়। সন্ধে 7:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। রাত 8:05 রয়েছে অনুষ্ঠান সমীক্ষা। পুরনো হিন্দি ছবির গান শুনবেন রাত 8:10। রাত 8:30 ভক্তিমূলক গানের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। রাত 9:00 শুনবেন আধুনিক গান শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 অনুষ্ঠান কথায় কথায়। রাত 10:15 শুনবেন নতুন আলোর দিশারি। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী।
1: চতুর্থ বৃহস্পতিবারের মতো আজকেও আরো এক শ্রীমান শ্রীমতীর গল্প নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আজকে শ্রীমান শ্রীমতী পর্বে যারা রয়েছেন, প্রথমেই চলুন আলাপ পর্বটা সেরে নিই। আজকে শ্রীমান হিসেবে আমাদের মধ্যে রয়েছেন
2: আমি অজয় ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক।
1: আর শ্রীমতী হিসেবে রয়েছেন
3: আমি মিঠু ঘোষ, একজন গৃহিণী।
1: গৃহিণী অজয়দা, যদি জিজ্ঞেস করি একদম ছোটবেলা কোথায় কেটেছে?
2: আমার জন্ম আগরতলাতেই। ছোটবেলা তো স্বাভাবিকভাবেই আগরতলাতেই কেটেছে, এখনো কাটছে, এত যে বয়স হয়েছে। তো ছোটবেলায় আমার স্কুল জীবনটা হলো এখন যেটা ধলেশ্বর আসাম আগরতলা রোডের পাশে যেটা রয়েছে কামিনী কুমার স্কুল, এটা তো ওই সময় এই নামে ছিল না।
1: আচ্ছা।
2: এটা ছিল ধলেশ্বর স্কুল নামে পরিচিত এবং এটা প্রাইমারি স্কুল ছিল। চারদিক খোলা, টিনের ছাউনি দেওয়া আর ওয়াল দেওয়া ছিল। তো আমরা খোলা মাঠে খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম। আর 1 থেকে 5 এটুকু ছিল স্কুলটা।
1: সেটা কত সালে?
2: সেটা আমার বয়স তখন কত, 6+ থেকে শুরু, 1968 এরকম।
1: আচ্ছা।
2: কেমন শুরুটা আর কি, ক্লাস 1 দিয়ে। একটু একটু জিনিস মনে আছে এই কারণে, হেডমাস্টার মশাই ছিলেন বিভূতিভূষণ দেববর্মা, পাজামা পরতেন, পাঞ্জাবি পরতেন, খুব সুপুরুষ দেখতে ছিলেন। এখনো আমার চেহারাটা পুরো মনে আছে। তো 1 থেকে আমার যখন অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট বেরোলো, তখন তো আমি তো বুঝি না অতটা, ফার্স্ট কি জিনিস, সেকেন্ড কি জিনিস, অতটা তো ফিলিং নেই। তৎকালীন সময়তে এগুলো ছিল না মনে হয়। তো স্যার ক্লাসে এসে আমাকে কোলে নিয়ে প্রত্যেকটা ক্লাসে ঢুকলেন।
1: বাহ।
2: ঢুকে পরিচয় করাচ্ছেন যে দেখো প্রথম হয়েছে এই ছেলেটা। ওই সময়ে তো অতটা বুঝতাম না, কিন্তু এই স্মৃতি

0: এটা কিন্তু আমার মাথায় একদম গেঁথে আছে এখনো,
1: হুম হুম হুম
0: এটা আমরা মুছে যাচ্ছে না কিন্তু এখনো।
1: হুম
0: আর ওনার যে ওনার একজন ছেলে ছিল,
1: হুম
0: ও আমাদের ক্লাসে পড়তো স্যারের,
1: হুম
0: আর আরেকজন ম্যাডামের ছেলে, ও আমাদের ক্লাসে পড়তো। তো দেখা গেছে ক্লাস 5 অবধি এখনো রেকর্ড গুলো সম্ভবত পাওয়া যাবে।
1: বাহ,
0: 5 অবধি
1: হ্যাঁ
0: সব সময় আমি ফার্স্ট হতাম,
1: হুম
0: আর ওই হেড স্যারের ছেলে
1: হুম
0: থার্ড হতো,
1: আচ্ছা
0: আর ম্যাডামের ছেলে সেকেন্ড হতো, এরকম একটা পরিবেশ ছিল আর
1: ছিল।
0: কি। হ্যাঁ,
1: আবার আসবো আপনার কাছে, এবারে যাব আমাদের শ্রীমতির কাছে। আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে?
2: আমার ছোটবেলাটা আগরতলাতেই কেটেছে। আমার মেইন বাড়ি হচ্ছে অভয়নগর, ওইখানে অভয়নবন বিহার একটা বৌদ্ধ মন্দির আছে না, ওই পাশেই আমাদের বাড়ি। তা আমরা ছোটবেলা ওইখানে বেনুবন বিহারই একটা প্রাইমারি স্কুল ছিল, 1 থেকে 5 পর্যন্ত, ব্যাস ওইখানে আমাদের প্রথম প্রাইমারি সেকশনটা কেটেছে আমার। ওখানে তো ভালোই ছিলাম, খুব ছোটবেলাটা খুব ছোট ছোট সবাই সবার সাথে সুন্দর করে ঘোরাফেরা করে খেলাধুলা করেছি।
1: বাড়িতে ভাই বোন কজন ছিলেন?
2: আমার তো এক ভাই এক বোনই, আমার ছোট ভাই, ওই এখনো কোর্টে চাকরি করে।
1: বড় বোন হিসেবে কেমন দায়িত্ব ছিল?
2: আমার ভাই তো খুব দুষ্ট ছিল, ও পড়তো অভয়নগর স্কুলে, শিশু তীর্থ নামে একটা স্কুল আছে ওখানে ও পড়াশোনা করেছিল, ওটাও প্রাইমারি স্কুল, ওখানে ও খুব দুষ্ট ছিল ছোটকালে, এত দুষ্ট ছিল যে ওকে মাও সামলাতে মাত্র আমিও সামলাতে, খুব মানে কষ্ট করে ওকে মারধর করে খুব পড়াশোনা করাতে হয়েছে। এরপরে দেখা যাচ্ছে ও একটু যখন বড় হয়েছে তখন আস্তে আস্তে একটু একটু করে শান্ত হচ্ছে। তো ও পড়াশোনা করেছে বয়েজ বোচং স্কুলে, ওখানেই পড়াশোনা করেছে, এখন তো চাকরি করছে।
1: আবার ফিরে যাব অযোধ্যার কাছে, অযোধ্যা শুরু করেছিলেন সেই বিদ্যালয় জীবন, বাড়িতে কেমন পরিবেশ ছিল?
0: বাড়িতে তো আমি কি বলবো, মানে ইয়াংগেস্ট অফ দ্য লট,
1: আচ্ছা
0: আমরা 4 ভাই 2 বোন, আমি সবার ছোট,
1: আদরের
0: তা জানি না, তবে পিটুনিটা আমি বেশি খেতাম,
1: আচ্ছা
0: হয়তো বেশি ছোট বেশি দুষ্টামি কতটুকু করেছি অত খেয়াল নেই এখন। আমার একদম বড় ভাই যারা আছেন তারা এখনো আছেন, আমার দিদিও আছেন, দিদি রাজ্যের বাইরে থাকেন, আর আমার ইমিডিয়েট বড় এক আরেক দিদি ছিল, দুর্ভাগ্যবশত অসুস্থতার কারণে উনি এখন আর নেই।
1: এখন তো এত ভাই বোনের মাঝখানে কেমন ছিল সেই ছোটবেলার দিনগুলো?
0: ছোটবেলাটা সত্যি মানে যেটা ছিল আনন্দে কাটিয়েছে এটা পুরোপুরি বলতে পারি, এবং খেলাধুলা থেকে শুরু করে ছোটাছুটি থেকে শুরু করে আমরা যতটা করেছি, এই সময়ের ছেলে মেয়েরা সেটা সম্ভবত
1: সেই সাতটুকুই পায় না,
0: না এই সাতটুকু পাচ্ছে বলে মনে হচ্ছে না, আর সেই রকম পরিবেশে তো
1: পরিবেশ
0: খেলার মাঠ নেই কত অনেক, তারপর স্কুলের চাপটা বেড়ে গেছে অনেক, আর বেশিরভাগ বাড়িতেই তো
1: সিঙ্গেল চাইল্ড,
0: হ্যাঁ তো ফলে সবাই একটু অতিরিক্ত আদর যত্নে করে থাকেন। তা আমাদের আদর যত্নটা যে ছিল না তা না, আমরা 6 ভাই বোন ছিলাম, আমরা যেরকম খেলাধুলা করেছি মাটিতে লুটোপুটি খেয়েছি, কিন্তু বিকেলের পরে কিন্তু মা আবার আমাদের একদম আমার বাড়ির সামনে বিরাট পুকুর, এই পুকুরের নিয়ে ঘাড় ধরে জলে নামিয়ে স্নান টান করিয়ে একদম বাড়িতে এনে পরিষ্কার করে
1: পড়তে
0: বসো, খাবার সময় খাবার পেয়ে যাবে। মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, মা সকাল থেকে সন্ধে অবধি মা শুধু কাজই করতেন। এখন নিজে সংসার করে বুঝতে পারছি যে মারা কি পরিশ্রম করেছেন, বাবাও করেছেন নো ডাউট।
1: এই যে পড়াশুনোর প্রতি আগ্রহ জন্মেছে, বা ধরুন যখন একদম শুরু লেখাপড়া শুরু, নিশ্চয়ই বাড়িতে কেউ ছিলেন যে গাইড করতেন, বা কাউকে দেখে শিখেছেন, তেমন কেউ ছিলেন?
0: মূলত আমার গাইড আমার বাবা ছিলেন।
1: আচ্ছা
0: আমার বাবার আগরতলা ভিএম হাসপাতাল ছিল, এটা এখন এটা আইজিএম হয়ে গেছে, ওই ভিএম হাসপাতালে বাবা কম্পাউন্ডার ছিলেন,
1: আচ্ছা
0: ফার্মাসিস্ট লাইনের যত কাজ আছে সবগুলো করতেন, কিন্তু বাবার পড়াশোনার প্রতি এত মানে যত্ন আর কি, শেষে বাবার রেকর্ড যা দেখলাম, বাবা বাংলাদেশে থাকাকালীন

0: গোল্ড মেডেলিস্ট মানে মেট্রিকুলেট
1: বাহ, তখনকার সময়।
0: তখনকার সময়। আর সত্যি বলতে কোনো দ্বিধা নেই, অত্যন্ত দরিদ্র ঘর থেকে উঠে এসেছেন, কোনো সহৃদয় মানুষ একজন বাবাকে নিয়ে এলেন, মানে তৎকালীন বাংলাদেশে শহরে, বলে তুমি আমার বাড়িতে থেকে পড়াশোনা করো আর আমার ছেলে মেয়েদের তুমি একটু পড়াবে, আর তোমার পড়ার খরচ থাকার সব আমার আছে, বলতে আমার কোনো দ্বিধা নেই, বাবা নিয়ে বাবাও বলতেন। তো এরকম ঘর থেকে বাবার শুরুটা। তো তারপর এখানে চলে এলেন বাবা মাকে নিয়ে, ঠাকুরদা ঠাকুরমাকে নিয়ে।
1: আচ্ছা,
0: কিন্তু তখন তো আমার জন্ম হয়নি, আমাদের জন্ম তো এখানে। ঠাকুরমা ঠাকুরদার কি চেহারা আমরা বলতে পারবো, আমি বলতে পারবো না, আমার দাদারা বলতে পারবেন। তো ঠাকুরদা ঠাকুরমা, মা বাবা দুজনেই যথেষ্ট মানে পরিচর্যা করেছেন, তারপর তারা গত হলেন। এরপরে এইখানে বাবা একটা ছোট্ট জায়গা কিনলেন, এই সামান্য বেতনের উপর নির্ভর করে, কিন্তু এত গুছিয়ে কাজ করতেন, এত মানে চিন্তা ভাবনা করে সংসারটা চালাতেন, তখন বুঝিনি, এখন ফিল করি, এখন ফিল করি যে এত অল্প
1: সুপরিকল্পিত ভাবে
0: বাবা সাংঘাতিক, বাবার হাতের লেখা তো মুক্তার মতো, এখনো আমি আমার বাবার হাতের লেখা রেখে দিয়েছি।
1: আচ্ছা,
0: তো মূলত পড়াশোনার পুরো পর্বটা আমাদের বাড়ির সবার একদম বাবার সুপারভিশনে, পুরোটা বাবা লাস্ট আমাকে, আমাকে না শুধু, আমার যে একদম বড় দাদাদের মেয়েরা যারা আছে তাদেরকেও বাবা টাচ করে গেছেন, এই সমস্ত এই পড়াশোনার বিষয়ে দাদু হিসেবে করেছেন।
1: তো এটা একটা কিন্তু খুব বড় পাওয়া, বড় আশীর্বাদ বলা যায়।
0: একদম।
1: এবারে চলে আসবো দিদির কাছে, আমাদের আজকে শ্রীমতির কাছে। অজয়দা যেমন বলছিলেন যে বাবার পরিকল্পনা, বাবার আশীর্বাদে, বাবার পুরোটা সুপারভিশনে আজকের যতটুকুই উনি করতে পেরেছেন, আপনার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি তাহলে বাড়িতে কাকে দেখে অনুপ্রাণিত হতেন?
2: আমার বাবা আর মা দুজনই। তো বাবা তো বাড়িতে থাকতেন না, মাই বলতে গেলে মাই আমাদের পড়াশোনার পেছনে মাই ছিল। মাই সময় মতো বলতেন যে পড়তে বসো বা পড়ো, সবাই দেখো এরকম ভাবে পড়াশোনা করে বড় হয়, তোমরাও পড়ো, এরকম মা একটু গাইড করতেন বলে এই জন্যই আমাদের পড়াশোনাটা হয়েছে। না হলে বাবা তো বাড়িতে থাকতেন না, সকালে চলে যেত, সেই রাতে আসতো, সারা দিন বাবা মাই স্কুলে পাঠানো, মেয়ে পড়াশোনা করানো, পড়তে বসানো, ভাই বোন দুজন কি দুজনকে, ওদের মায়ের জন্যই ধরতে গেলে আমাদের পড়াশোনাটা হয়েছে এই আর কি।
1: তো বাড়িতে তো আর কেউই ছিলেন না, আপনি বলছিলেন একটু আগে, শুধুমাত্র ভাই বোন এবং মা বাবা। তো যে স্কুলে আপনি প্রথম শিক্ষা শুরু করেছিলেন সেই স্কুলে কি পুরোটা কমপ্লিট করেছেন?
2: আমার ওটা তো প্রথম তো স্কুল ছিল, প্রাইমারি স্কুল, 1 থেকে 5 পর্যন্ত ছিল। ওই স্কুলের নাম ছিল মৈত্রী ভারতী বিদ্যায়তন, এটা হচ্ছে বেনুবন বিহারের আন্ডারে একটা প্রাইমারি স্কুল, ওইখানে 5 পর্যন্ত পড়েছি। তারপরে আমার 6 থেকে 12 পর্যন্ত চলে মহারানী তুলসীবতী স্কুলে, ওই স্কুলে গেলাম, ওই স্কুলে আমার এরপরে যা হয় হলো। তারপরে আমি এমবিবি কলেজ থেকে গ্রাজুয়েশনটা কমপ্লিট করেছি, এই আমার
1: বিদ্যালয় জীবন এবং পড়াশোনার জগৎ। অজয়দার কাছে জানবো, অজয়দা বলছিলেন একটু আগে বাবার কথা থেকে শুরু হয়েছিল, ধীরে ধীরে যখন স্কুল জীবন মানে এগোচ্ছিল তখন এই যে পড়াশোনাটাকে ভালো লাগা বা পড়াশোনাটাও জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এই শিক্ষাগুলি কিভাবে নিজের মধ্যে জন্মালো?
0: প্রাইমারি স্কুল তো আমাদের এই তখনকার সময় ধলেশ্বর স্কুলের কথা বলছিলাম, তারপরে এত স্কুল তো কাছাকাছি ছিল না আমাদের, তখন সুযোগ সুবিধাও ছিল না। 6 থেকে 10 অব্দি মহাত্মা গান্ধী স্কুল,
1: আচ্ছা,
0: ওখানে গেলাম, ওখানে আবার 11-12 নেই, তারপর ওই ওখান থেকে আর স্কুলে চলে আসতে হলো। তো গান্ধী স্কুলটা খুব একটা প্রেরণাদায়ক ছিল, এই কারণে বলবো যে ওখানে যখন 6 থেকে আস্তে আস্তে আমরা ওপরের ক্লাসে উঠছিলাম, তখন এমন কিছু বন্ধু আমার জুটেছিল যারা সংস্কৃতি জগৎ থেকে শুরু করে শিক্ষা সব দিক থেকে অত্যন্ত উঁচু মানের। তো আমি এটা একটা ইন্সপিরেশন হিসেবে নিয়েছি, আমার সহপাঠীরা এত ভালো। তো আমরা কি করছিলাম, গান্ধী স্কুলে কালচারটাকে পরিবর্তন করে দিয়েছিলাম। যেরকম আমরা যখন 9-10 উঠলাম, তখন স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা নিজেরা হাত লাগাতাম।
1: আচ্ছা,
0: তারপর মাঠের মধ্যে একটা বড় গাছ ছিল হেডমাস্টার মশাইয়ের রুমের সামনে, গাছটা একটা বেদির মতো ছিল আর কি।
1: আচ্ছা,
0: ওখানে আমরা এই যে ব্ল্যাকবোর্ড তখন ছিল প্লাইউড,

0: তখন তো আর ওয়াল বোর্ড ছিল না আমাদের, প্রায় ভেঙে যেত, ফেলে দিত স্টোর রুমে। আমরা ওখান থেকে এটা নিয়ে এসে এই গাছের সামনে রোজ ফিট করতাম।
1: আচ্ছা,
0: এটার মধ্যে প্রতিদিনের দিনলিপি লিখতাম আমরা।
1: বাহ,
0: এখান থেকে কিন্তু আমার এই মানে ইন্সপিরেশনটা। আমরা যে গ্রুপটা ছিল, বেশি না, 5-6 জনের একটা গ্রুপ, এখানে প্রতিদিনের নিউজ ইন ব্রিফ এরকম করে আমরা লিখতাম। তখন হেডমাস্টার থেকে শুরু করে সব স্যাররা দেখলো যে এইবার স্কুলে একটা কিছু মোড় ঘটছে। কারণ ওই সময়ে বেশিরভাগ সময় স্কুলে একটু মারদাঙ্গাটা হতো, একটু পরিস্থিতি একটু অন্যরকম ছিল, পড়াশোনার পরিবেশটা একটু বিঘ্নিত হতো মাঝে মধ্যে। তো ওই জায়গা থেকে আমরা মোড় ঘুরিয়ে দিলাম।
1: আচ্ছা,
0: গার্জিয়ানরা আসলেন, তারা দেখলেন আমরা যে গ্রুপটা, আমার যে গ্রুপটা ছিল, একজনকে আমি মিস করেছি, ও কয়েক বছর আগে গত হয়েছে, স্টেট ব্যাংকের ছিল অফিসার, অঞ্জন দেবরায়, ওই আমাদের এই নেতৃত্বে থাকতো। তো গান্ধী স্কুলটা আমরা কাটালাম, এবং আমরা যখন ছিলাম গান্ধী স্কুলে, এই প্রথম ত্রিপুরা বোর্ডে স্ট্যান্ড করলো।
1: আচ্ছা,
0: ত্রিদীপ চক্রবর্তী, তিমির চক্রবর্তী নামগুলো বলছি। তখন মানে গান্ধী স্কুলের মানে একটা ব্রাইট দিক আমরা দেখেছি। তারপর সেখান থেকে চলে এলাম বজ্জং বয়েজ স্কুলে।
1: আচ্ছা,
0: 11-12, তখন 11-12 থাকাকালীন
1: আপনার কি নিয়ে পড়াশোনা করেছেন?
0: আমার আর্টস নিয়ে পড়েছি।
1: আর্টস নিয়ে
0: 11-12 এখানে পড়লাম, তো মাত্র 2 বছর। সব স্যারদের দিদিমণিদের চিনতেও সময় লেগেছে, কারণ অল্প সময় ছিলাম এখানে। কিন্তু এখানেও সংস্কৃতি জগৎটা অত্যন্ত উন্নত ছিল।
1: আচ্ছা,
0: আমাদের একজন ম্যাডাম, আমি নামটা ভুলে গেছি, অত্যন্ত দুঃখিত আমি, এই ম্যাডাম আমাকে বলছেন যে তুমি একটা কবিতা লিখবে, তোমার কবিতা ছাপানো হবে ম্যাগাজিনে।
1: আচ্ছা,
0: ভয়ে ভয়ে 3-4 রাত্র কাটাচ্ছি বা কাটছি, লিখছি কাটছি, তারপর লিখেছি, দেখে বন্যার উপর লিখেছিলাম, ফ্লাডে মানুষের যে কিরকম বিপন্ন হয় মানুষ। তো ম্যাডাম 2-4টা জায়গায় একটু কারেকশন করে বলছে যে তোমার খুব সুন্দর হয়েছে, এটা ছাপা হবে। এই প্রথম আমার কবিতা
1: ছাপা হয়
0: বজ্জং স্কুলে। আর
1: ক্লাস 11,
0: হ্যাঁ 11-এ, 11-এ। আর 12-টা তো পরীক্ষার প্রস্তুতি করতে
1: করতে
0: চলে গেল,
1: কেটে গেছে।
0: হ্যাঁ, তো বজ্জং স্কুলের স্মৃতিটা খুব কম। এরপরে চলে গেলাম কলেজে, এমবিবি কলেজ আমার বাড়ির কাছে। তো তখন তো এমবিবি কলেজে, এটা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, ক্যালকাটা ইউনিভার্সিটি, আমরা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। আচ্ছা, যখন গেলাম তখন তো নতুন মাত্র শুরু হয়েছে 2 বছরের গ্রাজুয়েশন কোর্স, 10+2+2, এডুকেশন পলিসিতে ওটা ছিল, মানে মাধ্যমিকের পরে 2 বছর 11-12, তারপরে 2 বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল। তো ওই ওই সময়ে তো বইপত্র পাচ্ছিলাম না ভালো করে, যাদের কলকাতায় যাতায়াত ছিল, যোগাযোগ ছিল, তারা ওখান থেকে ম্যানেজ করতো, আমাদের সেই সুযোগ সুবিধা ছিল না। বড় হতে হবে, ওটা মাথায় ঠিকভাবে ঢোকেনি তখন।
1: আচ্ছা,
0: মোটামুটি আনন্দ করে কাটিয়েছে। এই হলো কলেজ পর্বের ইতি। আর রেজাল্ট আসার আগেই বিবেকানন্দ বিদ্যা মন্দির একটা স্কুল, পিওরলি প্রাইভেট, এখন যেখানে রামকৃষ্ণ মিশন আছে ধলেশ্বর, ওটা তো ছিল না। এখানে বাঁশের আর টিনের তৈরি একটা স্কুল ছিল, বিবেকানন্দ বিদ্যা মন্দির। এটার ফাউন্ডার এবং স্থপতি বলতে গেলে মাধবলাল চ্যাটার্জি, বিখ্যাত মানুষ, শিক্ষাবিদ,
1: এখনো এক নামেই স্কুলটার পরিচিত।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি এই স্কুলটার মানে স্থপতি বলা যায় আর কি। ওনার ছাত্রদের জন্য ওনার বই লেখা হয়েছে, স্টার রিডার, বিখ্যাত বই, প্রাইমারি ইংরেজি বই আমরা পড়াতাম, মহান মানুষ তারা। তো এই স্কুলে ইন্টারভিউর জন্য তারা বলল।
1: আচ্ছা,
0: রেজাল্ট
1: আসার আগে?
0: রেজাল্ট আসার আগে।
1: আচ্ছা,
0: ওরা প্রাইমারিতেও চেয়েছে, সেকেন্ডারিতেও চেয়েছে, তখন সেকেন্ডারি বলতে ক্লাস 8 অবধি ছিল।
1: আচ্ছা,
0: তা আমি বাবাকে বললাম, বাবা বললো তোমার তো এখনো রেজাল্ট যেহেতু আসেনি, ও তোমাকে তো দেবে না গ্রাজুয়েশন, তুমি সকালেই পরীক্ষাটা দিয়ে দাও প্রাইমারির জন্য। দিলাম পরীক্ষা, রিটেন টেস্ট, ওই বাবা সাংঘাতিক ব্যাপার, ওই গাঙ্গাইল রোডে তাদের পরীক্ষার সেন্টার, মানে ওইখানে একটা আশ্রমের মতো ছিল, তখন তো মিশন হয়নি, ওখানে প্রচুর

0: ওর ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, আমিও দিয়েছি, যাই হোক ওখানে পরীক্ষায় আমি রিটেনে টিকে
1: পাশ
0: গেলাম।
1: করে গেছে।
0: হ্যাঁ, তারপর ইন্টারভিউর জন্য ডাকা হলো,
1: হুম
0: ইন্টারভিউ ওখানে কল করেছে ওরা,
1: হুম হুম হুম
0: বাড়িতে টাইপ করা চিঠি আসতো তখন, মানে
1: আচ্ছা।
0: এই যে টাইপ মেশিন যে
1: হুম
0: আগে
1: হুম
0: ছিল
1: হুম
0: ওগুলো।
1: হুম
0: তারপর গেলাম ইন্টারভিউর জন্য,
1: হুম
0: তখন মনে হলো জীবনে বোধহয় কঠিন কোনো কিছুর সম্মুখীন হতে যাচ্ছি, এত
1: বাস্তব।
0: বাস্তব।
1: হুম
0: হ্যাঁ, বাড়ি থেকেও একটা প্রচ্ছন্ন একটা চাপ
1: হুম
0: যে দেখো একটা কিছু নিয়ে থাকো।
1: হুম হুম হুম মানে তখন কি অত মানে সিরিয়াসলি নিয়েছিলেন যে হ্যাঁ চাকরিটা করতে হবে বা ঠিক আছে দেখি না কি হয়
0: না, তখন একেবারে করতেই হবে এমন কোনো
1: বা?
0: মানসিকতা ছিল
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, তবে একটা মনের জোর ছিল। আমি এমনিতে ম্যাগাজিন, জেনারেল নলেজ, পত্র পত্রিকা ভীষণ পড়তাম।
1: আচ্ছা।
0: আমি ভাবছিলাম যে এই ধরনের এখান থেকে যদি প্রশ্ন করে হয়তো উতরে যাব,
1: হুম হুম হুম
0: তারপরে উতরে গেলাম আর কি।
1: হুম
0: ওই
1: হুম হুম
0: জীবনের আমার প্রথম পরীক্ষা দেওয়া,
1: পরীক্ষায়।
0: আর প্রথম পরীক্ষাটা পেয়ে এত আনন্দিত হয়েছে এই স্কুলে ঢোকার পরে,
1: হুম হুম
0: আমার মনে হয় আমার জীবনের মোড়টাই ঘুরে গেছে।
1: আচ্ছা।
0: রামপুরে বিবেকানন্দের ভাবাদর্শে স্কুলটা প্রতিষ্ঠিত,
1: হুম হুম
0: বিবেকানন্দ বিদ্যা
1: হুম
0: মন্দির।
1: হুম হুম
0: পড়াশোনা, ছেলে মেয়ে, তখন প্রি প্রাইমারিও ছিল আমাদের,
1: সেটা কত সালে?
0: 83, 82 এরকম,
1: আচ্ছা
0: মানে
1: আচ্ছা
0: একদম কলেজের রেজাল্ট বেরোনোর আগেই,
1: আচ্ছা।
0: কারণ 1 বছর 10 মাস পরে আমাদের রেজাল্ট এসেছে
1: হুম হুম হুম হুম
0: পরীক্ষা
1: হুম
0: দেওয়ার পরে। তারপর এখান থেকে, তখন পিওরলি প্রাইভেট স্কুল, তো
1: হুম
0: 300-400 টাকা বেতন দিত,
1: হুম হুম হুম
0: কিন্তু এত ভালো লাগতো ছোট ছোট বাচ্চাদের পড়ানোর,
1: পড়াতে।
0: পড়াতে গিয়ে না আমি অনেক কিছু শিখছিলাম তখন
1: হুম হুম
0: যেগুলো আমি জানতামই না।
1: হুম
0: এই স্কুল থেকে আমি অনেক কিছু পেয়েছি,
1: হুম
0: অনেক কিছু,
1: হুম
0: বাচ্চাদের পড়ানো যে কত কঠিন
1: হুম
0: এবং বাচ্চাদের পড়ানোর যে কত আনন্দের,
1: হুম
0: এই অভিজ্ঞতাটা পুরোটা হয়েছে আমার।
1: হুম হুম একজন শিক্ষক হিসেবে।
0: বাবা, সাংঘাতিক! তখন নিজেকে মনে হলো
1: হুম
0: যে না, এই শিক্ষকতার পেশা আমি ছাড়বো না,
1: আচ্ছা।
0: আমার এত ভালো লেগেছে।
1: হুম
0: বাবাও
1: হুম
0: খুব ইন্সপায়ার করলেন যে
1: হুম
0: দেখো এই লাইনটাতে থাকো,
1: হুম
0: আর এটা একটা মস্ত সুবিধা ছিল,
1: হুম
0: ট্রান্সফার নেই। হ্যাঁ,
1: হ্যাঁ।
0: প্রাইভেট স্কুল তো। তারপরে 1990-এ
1: হুম
0: তৎকালীন সরকার, ত্রিপুরা সরকার,
1: হুম
0: আমরা অনেক রিকোয়েস্ট করেছি,
1: হুম
0: তারপর এই স্কুলটাকে সরকারিভাবে তারা অধিগ্রহণ
1: স্বীকৃতি
0: করে
1: দিলেন।
0: স্বীকৃতি দিলেন। তখন বললো যে ঠিক আছে, আগের যে স্টাফ ছিল
1: হুম
0: সবাইকে আমরা নিয়ে নিচ্ছি গ্রুপ ডি সহ।
1: হুম
0: ওই তখন সরকারি স্কুল হলো, রামকৃষ্ণ মিশন এখানে চলে এলো,
1: হুম হুম
0: আমরা পেছনের জায়গাটাতে চলে গেলাম।
1: আচ্ছা।
0: আমাদের পাশে গাঙ্গাইল রোডের একটা ছোট্ট স্কুল ছিল,
1: হুম
0: ওটার হেডমাস্টার ছিলেন পরেশ চক্রবর্তী।
1: হুম হুম
0: হুম,
1: বিখ্যাত ব্যক্তি।
0: হ্যাঁ, তো যখন আমাদের স্কুলটা সরকার নিল, তখন
1: হুম
0: হেডমাস্টার কাকে করা হবে এটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে।
1: আচ্ছা।
0: তখন ওই পরেশবাবুকে বলা হলো যে আপনার টুকরো স্কুলটা বিবেকানন্দ বিদ্যা মন্দিরে ঢুকিয়ে দেবো, আমরা
1: হুম হুম
0: মার্চ করিয়ে দেবো,
1: হুম
0: আপনি এটা হেডমাস্টার হয়ে যান।
1: হুম
0: উনি রাজি হলেন,
1: হুম
0: উনি প্রথম হেডমাস্টার হলেন সরকারি ভাবে।
1: হুম
0: তখন বছর খানেক পরে পরেশবাবু বললেন যে আচ্ছা, আমার স্কুল তো ছিল রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দির,
1: হুম
0: তাহলে বিবেকানন্দের আগে রামকৃষ্ণ কথাটা একটু ঢুকিয়ে দিলে ভালো হয়।
1: হুম
0: তখন তো মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনিও তো শিক্ষক ছিলেন,
1: হুম
0: তিনি আমাদের ভীষণ মানে উপকার করেছেন আর কি
1: হুম
0: স্কুলটা নেওয়ার
1: হুম
0: পরে।
1: হুম
0: ঠিক আছে, করে দেবো, এই রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা বিবেকানন্দ বিদ্যা মন্দির
1: আচ্ছা।
0: বেসিক্যালি।
1: সেই রামকৃষ্ণ আগে চলে এলো।
0: হ্যাঁ, রামকৃষ্ণ আগে চলে এলো।
1: বাহ।
0: তারপর এই করতে করতে এই স্কুলেও আমি চেষ্টা করতাম যে শুধু পড়ানো তো আমার কাজ নয়,
1: হুম
0: কিছু তো দিতে হবে ওদের।
1: অবশ্যই, যাদের আদর্শে স্কুল
0: হ্যাঁ
1: প্রতিষ্ঠিত।
0: হ্যাঁ,
1: হুম
0: তা আমি চেষ্টা করেছি, এমন কিছু জিনিস দিয়েছি,
1: হুম হুম
0: চেষ্টা করেছি আর কি, যেগুলো এখনো স্কুলে টাঙানো আছে স্মৃতি হিসেবে,
1: বাহ।
0: আমি যা যা
1: যদি
0: দিয়েছি।
1: জিজ্ঞেস করি একজন শিক্ষক হিসেবে কোনো স্মরণীয় ঘটনা বা এমন কোনো ছাত্র ছাত্রীর আপনি সংস্পর্শ পেয়েছিলেন যে মনে হয়েছে যে না, শিক্ষক হিসেবে আজকে আমার একটা বড় প্রাপ্তি?
0: বড় প্রাপ্তিটা এরকম, অবশ্যই,
1: হুম
0: বাজারে যেতাম, ছাত্র দেখতো, ছাত্রী দেখতো,
1: হুম
0: প্রকাশ্যে একদম পা ধরে প্রণাম।
1: হুম হুম হুম
0: রাস্তায় যাচ্ছি,
1: হুম
0: কোনো জায়গায় যাচ্ছি, কোনো না কোনো স্টুডেন্ট
1: হুম
0: সাইকেল দিয়ে যাচ্ছে, তো দূর থেকে সাইকেল থেকে নেমে যায়,
1: হুম হুম হুম
0: নেমে প্রণামটা করে তারপর আশপাশের মানুষ দেখতো, তখন মনে হতো

0: বাহ, তাহলে কি জীবনটা সার্থক আমার, নাকি কতটুকু দিতে পেরেছি জানি না।
1: অনেকক্ষণ শুনলাম দাদার কথা। আসলে এত সুন্দর অভিজ্ঞতা কর্মজীবনের, ইচ্ছে করছিল না মাঝখান দিয়ে থামাই, কারণ এই কথাগুলি আমাদের সবাই শুনতে চান। এবার শ্রীমতির কাছে যেটা জানবো, এই কলেজ জীবন, আপনি এমবিবি কলেজে পড়াশোনা করেছেন বলছিলেন একটু আগে, সেই কলেজ জীবনটা কেমন ছিল, বা কোনো যদি অভিজ্ঞতা থাকে?
2: আমার কলেজ জীবনে তো আমি কলেজ জীবন তো করেছি কি, আমার বিয়ে হয়ে যায় রয়েল পাস করার পরে, তারপরে আমি প্রাইভেট ভাবে কলেজে পরীক্ষা দিয়েছি, দিয়ে পরীক্ষা পাস করেছি আর কি। এমনিতে কলেজে আমি যাইনি, এমনিতেই আমি কলেজে না গিয়েই বাড়িতে পড়াশোনা করেছি, করে প্রাইভেট
1: সময়
2: পরীক্ষা দিয়েছি।
1: এটা একটা ব্যতিক্রম অভিজ্ঞতা। অজয়দার কাছে এবারে যে বিষয়টা জানবো, সময়ের একদম শেষ প্রান্তে এসে গেছি, বলছিলেন রেডিও নিয়ে একটা অভিজ্ঞতা, এই রেডিও আপনার জীবনেও একটা বড় অধ্যায়, যদি একটু অল্প করে শুনি।
0: রেডিওতেই শুনতে পেলাম ক্যাজুয়াল অ্যানাউন্সার নেওয়া হবে, তখন আমি বিবেকানন্দ বিদ্যা মন্দিরে মাত্র ঢুকেছি,
1: আচ্ছা,
0: সুযোগ পেয়েছি কাজ করার, তো পরীক্ষা দিলাম। পরীক্ষাটা হয়েছিল বজ্জং বয়েজ স্কুলে,
1: আচ্ছা,
0: এটা 1989 ডিসেম্বর মাস, 1989 এর ডিসেম্বর, সকাল 10টা নাগাদ গেলাম, পরীক্ষা দিলাম, তারপর বললো যে রেজাল্ট দেওয়া হবে বিকেলে।
1: আচ্ছা,
0: তো বিকেলে আবার গেলাম, 13 জন নেওয়া হয়েছিল সম্ভবত, বা 15 জন এরকম। আমার নাম
1: রয়েছে
0: নিচে লেখা হলো যে এবার ভয়েস টেস্ট। তখন বাজে রাত্র প্রায় 7টা,
1: আচ্ছা,
0: একই দিনে ভয়েস টেস্টে ঢুকলাম। ঢোকার পরে বললো যে ঘন্টা খানেক অপেক্ষা করতে হবে, ঘন্টা দেড় দুয়ে, তারপর রেজাল্ট দেওয়া হবে। প্রায় 2 ঘন্টার মতো বসে আছি, তারপর রেজাল্ট এলো, বোধহয় 12 জন বা 13 জন ভয়েস টেস্টে টিকলো। এবার বললো যে দোতলায় একজন একজন করে আমরা ডেকে নিয়ে যাব ইন্টারভিউ।
1: আচ্ছা,
0: তখন তো এমন খিদে পেয়েছে, কারণ সকালবেলা যে খেয়ে গিয়েছি আর তো মাঝখানে খাওয়া দাওয়া হয়নি। তো যাই হোক, মনে মনে একটা আশা যাচ্ছিল যে হয়তো বা পেয়ে যাব, কারণ দুটো স্তর তো হয়ে গেছে। তো ঢুকলাম, তখন আমাদের কলকাতা থেকে এসেছিলেন প্রোগ্রাম এক্সিকিউটিভ, লার্নেড পার্সন, উনি আরেকজন কলকাতারই অফিসার, বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের বিষয়ে আলোচনা। তারপরে বলে যে ঠিক আছে, যাই হবে রেজাল্ট, আপনার বাড়িতে চিঠি যাবে।
1: আচ্ছা,
0: এরপর 7 দিনের মধ্যে বাড়িতে চিঠি এলো
1: সিলেকশন।
0: 1990 এর জানুয়ারি থেকে আমাদের
1: পথ চলা শুরু,
0: মানে তখন পেক্সকো ছিলেন মৃণাল দেববর্মন, দুর্ধর্ষ একজন অফিসার বলা যায়। আকাশবাণীতে যত সৃষ্টিমূলক কাজ হয়েছে, যত সৃষ্টি হয়েছে নতুন কিছু, আমার মনে হয় উনি করে
1: ওনার হাত ধরে
0: হাত ধরে এত জানতেন, আর সারাক্ষণ থাকতেন অফিসে, বাড়ি বোধ হয় কাছাকাছি ছিল কোথাও একটা, কোন একটা জায়গাতে, এত বুঝতেন প্রোগ্রাম আর কি। ওনার কাছ থেকে যে কি ধরনের শিখেছি আমরা, আকাশবাণীতে প্রথম অভিজ্ঞাপন যখন শুরু হয় তখন কিন্তু লাইভ ছিল না, তখন এটা ছিল রেকর্ডেড। উনি পরিশ্রম করে একটা সিগনেচার টিউন তৈরি করেছিলেন, অসাধারণ, এটা বেজেছিল অনেক দিন, তারপরে আবার চেঞ্জ হয়ে গেছে, এখন এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের, আমরা বিকেল এরকম সময় আমরা বিকেল বেলায় রেকর্ড করে দিয়ে আসতাম, পরের দিন রেকর্ডের অভিজ্ঞাপন বাজতো আর কি, স্পুল টেপে, টেপে, তখন তো আর ওই রকম ফিতার মতো যে টেপ ছিল বড় ওগুলোতে বাজতো।
1: যদি অজয়দাকে জিজ্ঞেস করি, এই যে দুভাগের কর্মের অভিজ্ঞতা, অনেকটা সময় কাটিয়েছেন জীবনের, অবসরের পরে এখন কিভাবে দিন কাটে?
0: অবসরের পরে শুরুটা করি আমি ঠাকুরের নাম
1: স্মরণাপন্ন হয়ে,
0: নাম জপ তো করি যেহেতু এখন হালতে অনেকটা ব্যস্ততা নেই, তারপর আমার 2 কন্যা আছে, ওদের একে একটু কর্মস্থলে একটু দিয়ে টিয়ে আসি, তারপরে এসে সংসারের যে কাজগুলো আমি এত এতদিন বেশি করতে পারিনি, মিসেসকে সামলাতে হয়েছে বেশি, আর আমার পত্রপত্রিকা মানে
1: পড়াশোনা,
0: এগুলো তো আছে।
1: এবার শেষ যে প্রশ্নটা দিয়ে আজকে শ্রীমান শ্রীমতী পর্বটি শেষ করব, এই যে আপনার এত কর্মব্যস্ত জীবন,

0: আর আমাদের শ্রীমতী একদমই গৃহিণী, এই দুজন মিলে এত সুন্দর, আপনি বলছিলেন দুজন কন্যা রয়েছে, এত সুন্দর ভাবে সংসারটাকে এতদিন পর্যন্ত চালিয়ে এসেছেন দুজনে মিলে, এই সুখী দাম্পত্যের যদি বলি যে এত সুন্দর ভাবে জীবনটাকে উপভোগ করার একসঙ্গে মিলে সবাইকে নিয়ে, এই চাবিকাঠিটা কি?
1: চাবিকাঠি বলতে আমার মনে হয়েছে, আমি একেবারে ব্যক্তিগত ভাবে কথাটা বলছি,
0: হুম হুম হুম
1: বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে যা শিখেছি, এটা যদি প্রতিদান না দিতে পারি তাহলে তো কৃতজ্ঞতা জিনিসটা থাকে না। বাবা বলতেন, মা বলতেন, চাহিদাটা কম রাখবে, দিতে চেষ্টা করো কিছু,
0: বাহ,
1: ফলে আমার এই লাগবে এই লাগবে সেই লাগবে অতটা চাহিদা আমাদের নেই। ইভেন আমার যিনি স্ত্রী আছেন ওনারও একই অবস্থা, ফলে আমার মনে হয়েছে এটাও আমার একটা সৌভাগ্য যে আমি এমন একজন
0: পেয়েছেন সঙ্গীকে,
1: সঙ্গীকে পেয়েছি যিনি আমার মতোই অনেকটা মানসিকতা। আমরা অনেক, আমরা যেমন কষ্ট দেখেছি, কষ্ট করে বড় হয়েছি, কিন্তু এখনো আমাদের একেবারে সাংঘাতিক কিছু চাহিদা যে তা নেই। আমার মনে হয় চাহিদাটা যদি একটু লিমিট থাকে
0: জীবনটা অনেক সহজ হয়ে যায়,
1: তাহলে মনে হয় গুছিয়ে নিতে, ভালো হতে অনেক কিছু সাহায্য করবে বলে আমার মনে হয় আর কি।
0: বাহ। আর যদি জিজ্ঞেস করি আপনার কাছে, শ্রীমতির কাছে, যে আপনি গৃহিণী হয়ে দাদা বাইরেটা সামলেছেন, আপনি নিশ্চয়ই ভেতরটা সামলেছেন, না হলে এত সুন্দরভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন না, তো গৃহিণী হয়েও কিভাবে দাম্পত্যকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়?
2: সংসারে এসে দেখেছি যে অল্প যেটুকু রোজগার করা হতো তা দিয়ে বেশি তো আর করা সম্ভব ছিল না, যেটুকুই পেরেছি অল্প হলে অল্প, যখন যেরকম যে যেখানে যে যে পরিস্থিতি
0: মায়ের বাণীর মতো, যখন যেমন তখন তেমন,
2: এইটুকু নিয়েই কোন রকমে সংসারটা চালিয়ে নিয়েছি। আর সবচেয়ে আমার একটাই ইচ্ছে ছিল যে আমার মেয়েরা যাতে বড় হতে পারে, মানে সমাজে যাতে একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমার আর কিচ্ছু চাহিদা ছিল না, এটাই চাহিদা ছিল আমার। এই জন্যই আমি এতটা পরিশ্রম করেছি অন্তত মেয়েদের জন্য, মেয়েদের মেয়েরা যেন ভালো থাকে, ভালোভাবে ভালোভাবে সমাজে দাঁড়াতে পারে, এটাই চেয়েছি, আমি আর কিচ্ছুই চাইনি।
0: অনেক অনেক ধন্যবাদ, আসলে কথা জীবনের অনেক অভিজ্ঞতার কথা এত অল্প সময়ে ধরাটা আমাদের জন্য সম্ভব নয়, তবুও আজকে শুনলাম আপনাদের গল্প, ভালো লাগলো খুব। শ্রীমান শ্রীমতী পর্বে আবারও কথা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, এভাবেই চলুক আপনাদের জীবন। অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ তোমাদের।
2: ধন্যবাদ।
3: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান শ্রীমান শ্রীমতী। অনুষ্ঠান সংযোজনায় ছিলেন কোয়েল ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।
1: ১০ লাখের লটারি জিতেছি আমি।
0: হিন্দি ছবির গানের অনুষ্ঠানে প্রথম গানখানি শুনবেন লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছায়াছবি থেকে।

গানখানি শুনলেন উদিত নারায়ণের কণ্ঠে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছায়াছবি থেকে। শুনছেন হিন্দি ছায়াছবির গান। অনুষ্ঠানে এবারের গানখানি শুনবেন হাম আপকে হ্যায় কন ছায়াছবি থেকে শিল্পী এস পি বালসুব্রহ্মণ্যম।

গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে হাম আপকে হ্যাঁ কন ছায়াছবি থেকে। এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গান আকাশবাণী আগরতলা।

আগরতলা, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন দুই পৃথিবী ছবি থেকে মান্নাদের কণ্ঠে।

গানখানি শুনছিলেন মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে দুই পৃথিবী ছবি থেকে। এবারের গানখানি শুনবেন শ্যামল মিত্র এবং সুবিতা চৌধুরীর দ্বৈত কণ্ঠে লাল পাথর ছবি থেকে।

গানখানি শুনছিলেন লাল পাথর ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন, ছবির নাম মর্জিনা আবদুল্লাহ, শিল্পী লতা মঙ্গেশকর।

গানখানি শুনছিলেন মুরজিন্না আবদুল্লাহ ছবি থেকে মান্নাদের কণ্ঠে। এবারের গানখানি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের দ্বৈত কণ্ঠে সাথী হারা ছায়া ছবি থেকে।

যাবে এই খেল মজেদার বাবু মিলবে না তোমার এই খেল মজেদার বাবু মিলবে না তোমার হায় হায় পুড়িয়ে যাবে জুড়িয়ে যাবে ফসকে যাবে ধসকে যাবে হায়।

যাবে, ফুচকে যাবে, ঢসকে যাবে, হায় হায় হায়, রং বেরঙের তামাশা ফুরিয়ে যাবে, ও বাবু দেরি হলেই গরমা গরম ফুরিয়ে যাবে, এই রং বেরঙের তামাশা ফুরিয়ে যাবে, ও বাবু দেরি হলেই গরমা গরম ফুরিয়ে যাবে।

গানখানি শুনছিলেন গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনছিলেন সবিতা চৌধুরীর কণ্ঠে লাল পাথর ছবি থেকে। এবারের গানখানি শুনবেন মান্না দে এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে মুরজিন্না আবদুল্লাহ ছবি থেকে।

গানখানি শুনছিলেন মান্নাদের কণ্ঠে। আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কক বরক অনুষ্ঠান।

আসুক যারা সাকরং পান্ডব ননীগোপাল দেবরমণি খরাঙরে চাপুং খানার জাখা বিনিয়াগুলো তাব খাবাদি সঞ্জিতা দেবরমণি খরাঙরে চাপুং বিনি রুচাপুনি কক ওয়াইসান দুকমা বাই আং বিনি অর চাপুন খাত যোগে কবা খনে রুখা আশ্রী দেববর্মা নাইকল দেববর্মা তাই বাইথাং দেববর্মা শ্রীহরকা মারিহাদুক খোয়াইনি

খানার জায়গা ওয়াইসের দোমা বাই আংন অকক থাইও বিগলো তাবাদি হেমন্ত কুমার জমাতিন খরং চাপুং বিনিয়র চাপুনি কক থাইংখা আমা আমা তমাশ নাইথক অর চাপমন খালামন বাকে কবখনে রুখা ভক্ত হরি জমাতিয়ে তাই রবিরাই জমাতিয়ে সুহরকা গুঞ্জুমুরা তেলেমুরানী

嘴巴呢，我哈声来哦，腿呀、啊。

আসুকজোর সক্রং পানি পাই থাকু বিমল দেবরমণি খরাঙ্গর চাপন খনার চাকা আকাশ পানা গতলা তাবুজরা তে দ্বীপর জোরানি কক বড় পান্না অরণ পাখিয়া যতন হাম্বায়।

আজকের চাষের কথা পর্বের প্রসঙ্গ, ছাদে চাষের উপযোগী গাছের বৈশিষ্ট্য। আমরা চাইলেই সব ধরনের গাছ বাগানের জন্য নির্বাচন করতে পারি না, কারণ গাছের জাতের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আমাদেরকে ছাদ বাগানের জন্য গাছ নির্বাচন করতে হবে। ছাদের

জন্য প্রতিটি গাছ হতে হবে অপেক্ষাকৃত ছোট এবং মাঝারি প্রকৃতির এবং যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব আছে এমন গাছ। তবে কোনো ছাদ বাগান প্ল্যানিং করলে ছাদের দক্ষিণ পূর্ব পাশে বড় টবে একটি নিম গাছ লাগানো উচিত। নিম গাছ হল জৈব কীটনাশক তৈরির প্রধান কারখানা। নিম গাছটির ডালপালা ছেঁটে ঝোপালো করলে ছাদ বাগানের জন্য পর্যাপ্ত জৈব কীটনাশক তৈরি করা যায়। জাত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ছাদ বাগানের উপযোগী গাছগুলি হল সবজির মধ্যে লাল শাক, পালং শাক, মূলো শাক, ডাঁটা শাক, কলবি শাক, পুঁই শাক, লেটুস, বেগুন, টমেটো, লঙ্কা, শিম, পটল, শশা, বরবটি, করলা ইত্যাদি। ফুল গাছের মধ্যে যে সকল গাছগুলি আমরা ছাদ বাগানে লাগাতে পারি সেগুলি হল সন্ধ্যামালতি, গোলাপ, রজনীগন্ধা, পারিজাত, গাঁদা, বেলি, ডালিয়া, চন্দ্রমল্লিকা সহ অন্যান্য মৌসুমি ফুল এবং অর্কিড, বনসাই ও ক্যাকটাস ইত্যাদিও লাগানো যায়। আটা, আঙুর, পেঁপে, ছোট জাতের কলা, বিলিম্বি, কামরাঙ্গা ইত্যাদি। পেয়ারা, কাঞ্চননগর, বাড়ি পেয়ারা, ইপসা পেয়ারা। কুল, বাউকুল এক, ইপসাকুল এক, থাইকুল দুই। লেবু, বাড়ি লেবু দুই এবং তিন, বাউ কাগুজি লেবু এক। আমরা দুই জাতের লাগানো যায়, বাড়ি আমরা এবং বাউ আমরা। থাই করমচা এবং ছাদ বাগানের উপযোগী। দেশীয় উন্নত মানের ডালিম ফল টবে চাষ করা যায়। কমলা ও মাল্টা, বাড়ি কমলা এক, বাড়ি মাল্টা এক, বাড়ির টবে ছাদ বাগানে চাষ করা যায়। বাউ জামরুল বা নাশপাতি জামরুল, বাউ জামরুল বা আপেল জামরুল টবে লাগানো যায়। আম বাড়ি, আম তিন বা আম্রপল্লী, বাউ আম বা সিন্দুরি কলম পদ্ধতিতে টবে চাষ করা যায়। অর্থাৎ ছোট আকারের গাছ লাগানো উচিত এবং ছোট আকারের গাছে যেন বেশি ফল ধরে সেজন্য হাইব্রিড জাতের গাছ লাগানো যেতে পারে। আম্রপল্লী ও মল্লিকা জাতের আম, পেয়ারা, আপেল, কুল, জলপাই, করমচা, শরীফা, আতা, আমড়া, লেবু, ডালিম এমনকি কলা গাছও লাগানো যাবে। ছাদ বাগানের প্রথম ও প্রধান শর্ত হচ্ছে গাছ বাছাই। নিয়ম মেনে রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার করতে হবে। ফল ও ফল জাতীয় সবজি চাষে ফল আহরণের কমপক্ষে ফল এবং ফল জাতীয় সবজি চাষে ফল আহরণের কমপক্ষে 20 দিন আগে থেকে রাসায়নিক সার ব্যবহার না করা। আঠালো ট্রাপ, পেঁয়াজ পাতার এবং ছোলা পেস্ট বা নির্যাস, গাঁদা এবং চন্দ্রমল্লিকার ফুলের নির্যাস ভালো কাজ করে। চাষের কথা পর্বে আজকে শুনলেন ছাদে চাষের উপযোগী গাছের বৈশিষ্ট্য।

0: আরে নিজেই জানেন না তার অধিকারগুলো, কোথায় গেলে ন্যায় পাবেন বা কিভাবে আইন তার পাশে দাঁড়াতে পারে। আইন জানা মানে শুধু অধিকার জানা নয়, নিজের মর্যাদা নিরাপত্তা বোধ জাগিয়ে তোলা। নারী যদি নিজের অধিকার জানেন তাহলে তিনি নিজের পরিষেবা এবং সমাজের অন্য নারীদেরও কিন্তু সচেতন করতে পারবেন। এই বিষয়েই আজ বিস্তারিত আলোচনা হবে। প্রথমেই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে।
1: নমস্কার, শুভ বিজয়া সবাইকে।
0: একদম, আপনাকেও আমার সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। একেবারে যেটাই শুরুতে বলছিলাম যে একেবারে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা, প্রথমেই যে বিষয়টা জানতে চাইব যে যেটা দিয়ে শুরু করেছিলাম, নারী ও আইন কেন জানা দরকার, তাদের কি কি আইন রয়েছে বা কি ধরনের আইনের সুযোগ রয়েছে নারীদের জন্য, এই সমস্ত বিষয়ে।
1: আমাদের ভারতবর্ষে সবসময়ই নারী শক্তিকে সম্মান জানানো হয়েছে, কিন্তু সমাজে নারীর নিরাপত্তা, সম্মান ও সমান সুযোগ নিশ্চিত করতে নারীদের কাছে আইন একটা বিশাল বড় হাতিয়ার, যার ব্যাপারে হয়তো অনেকে আমরা জানিও না অনেক কিছু। হ্যাঁ, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দেশে নারীর অধিকার রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারত সরকার নিয়েছে।
0: আচ্ছা,
1: যেমন ভারত সরকার 2005 সালে একটা গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করেন যার নাম গার্হস্থ হিংসা থেকে নারীর সুরক্ষা আইন, বা আমরা যেটাকে বলি প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005।
0: এটা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ একটা বিষয়,
1: এটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকের তারিখে। এই আইনটা 26 অক্টোবর 2006 সাল থেকে কার্যকর হয়।
0: আচ্ছা,
1: এই আইনের মূল উদ্দেশ্য হলো নারীদের তাদের বাড়ির ভেতরে অর্থাৎ গার্হস্থ পরিসরে সংঘটিত সহিংসা থেকে সুরক্ষা প্রদান করা।
0: আচ্ছা,
1: এই আইনে সুরক্ষা পাবে যে কোনো নারী যিনি সেই গার্হস্থ সম্পর্কের মধ্যে বসবাস করেন, যেমন স্ত্রী, মা, কন্যা, বা আজকের তারিখে যেটাকে আমরা বলি মানে যারা একসঙ্গে থাকেন, লিভ টুগেদার করেন, সেই সহবাসী সঙ্গিনীও কিন্তু
0: সেই আইনের
1: সুবিধে পাবে।
0: আচ্ছা,
1: তো এই আইনের উদ্দেশ্য একটাই, নারীদের ঘরের ভিতরে যে কোনো ধরনের নির্যাতন থেকে সুরক্ষা দেওয়া। এই আইনের আওতায় একজন নারী শুধু স্ত্রী হিসেবেই নন, মা, বোন, কন্যা, যেটা আমি বললাম, সুরক্ষা পাবেন। গার্হস্থ হিংসাকে আমরা এই আইনে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, যেমন শারীরিক, মানসিক, যৌন, আর্থিক ও মৌখিক।
0: আচ্ছা, তো সেই ক্ষেত্রে যে কোন কোন বিষয়গুলো আপনাদের মানে দেখতে হচ্ছে, কি কি সমস্যাগুলো বিশেষত আসছে, যেমন আমি যদি বলি একটা ছবি দেখা যায় যে বয়স্ক মা বাবাদের হয়তো ছেলে বা বউ ভালোভাবে দেখভাল করছে না, সেই ক্ষেত্রে কি সেই বয়স্ক মা আইনের দ্বারস্থ হবে?
1: একদম হতে পারেন, মানে এই এই আইন এই আইনে যেই সুবিধে চাইবেন আদালতের কাছে তাকে নারী হতে হবে।
0: আচ্ছা, মানে অবশ্যই নারী অধিকার আইন নিয়ে আমরা কথা বলছি, সেই বয়স্ক মা যার উপর নির্যাতিতা হচ্ছে না, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শুধু মাই রয়েছেন, বাবা হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু মায়ের উপর কিন্তু যথেচ্ছ অত্যাচার হচ্ছে বা ঠিক মতো তার ভরণ পোষণ দিচ্ছেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই মা আইনের দ্বারস্থ হতে পারে।
1: শুধু মারধর নয়, অপমান, ভয় দেখানো, অর্থ কেড়ে নেওয়া বা জোর করে কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা,
0: ঠিক মতো খেতে দিচ্ছেন না,
1: হ্যাঁ হ্যাঁ যেতেই পারেন।
0: আচ্ছা,
1: হ্যাঁ, যেমন এই আইন